0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার 17ই জ্যৈষ্ঠ, 13ই জিলহজ, 31শে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম, যথাযোগ্য মর্যাদায় দেশে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। মাত্র 3.5 বছরের শাসন আমলে জিয়াউর রহমান বাংলাদেশে নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন বললেন এলজিআরডি মন্ত্রী। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। তামাক আসক্তি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন আয়োজনে দেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। সমুদ্রতলে নিরাপত্তা জোরদারে পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন প্রযুক্তির উন্নয়নে একমত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এবং গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক ভারতের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। নানা কর্মসূচিতে পালিত হল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদকামী সদস্য তাঁকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এবারে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
3: 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো ছিল না কেউ। সে সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। তার সেই ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা শত্রুর মোকাবিলায় অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা জানতে পারেন তরুণ সেনা কর্মকর্তা মোদাস্সের হোসেন খান। এতে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিতে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে দেশে আসেন তিনি।
4: পাকিস্তান মিলিটারি থেকে বের পালিয়ে এসে প্রশিক্ষণতা পালিয়ে এসে তারপর উত্তর দংশন করি। আমরা শেষ পর্যন্ত কয়েকজন 7-8 জন একত্র হলাম। একত্রে ডিসিশন আমরা বের হয়ে যাবো, কেউ তো আসবে না। 3-4 দিনের মধ্যে আমরা হেঁটে গিয়ে জলপথে নৌকা বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে তারপরে বাংলাদেশ পারে সীমান্তে আগরতলা গেলাম। আগরতলায় গিয়েই আমার সৌভাগ্য ছিল যে প্রথমেই আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে তখনকার মেজর জিয়াউর রহমান। উনার কণ্ঠস্বরে স্বাধীনতা ঘোষণা শুয়েই কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্বাধীন যুদ্ধে অবসান করব। উনিকে মাত্র তখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে প্রথম নিয়মিত বাহিনী যেটা রেগুলার ফোর্স বলি একটা ব্রিগেড সংগঠন করার জন্য, যে নাম করে তার নামে জেড ফোর্স। কেন জানি না উনি আমাকে পিক আপ করলেন যে ওনার জেড ফোর্সে জংশন করার জন্য এবং ইনপ্যাঙ্কের জন্য মেজর জিয়ার জেড ফোর্স চার আন্দারই আমি যুদ্ধ করি দীর্ঘ যতদিন সময় ছিল স্বাধীনতার আগ পর্যন্ত, বিজয় দিবসের আগ পর্যন্ত।
3: দীর্ঘদিন কাছাকাছি থেকে সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার কারণে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, সততা ও প্রজ্ঞায় মুগ্ধ হন মোতাসের হোসেন সহ অন্য মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল যুদ্ধের সময় দিক নির্দেশনা দিয়েই বসে থাকতেন না, সরাসরি যুদ্ধের মাঠে অংশ নিতেন তিনি।
4: যুদ্ধে অনেক উচ্চতন কর্মকর্তাকে আমি দেখেছি, সবাই প্রায় আমাদের সিনিয়র ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, কিন্তু এই লোকটার মতো একটা অসম সাহসী লোক, নির্ভীক, আমার চেয়ে খুব কম পড়েছে। কারণ উনি একটা ব্রিগেড কমান্ডার ছিল, তার তিনটা ব্যাটালিয়নে, তার মানে আপনার মধ্যে প্রায় 3,000 সৈনিকদের কমান্ডার। ওনার প্রয়োজন নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সামনে যাওয়া, কিন্তু আমার জানাতে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে যেই লেভেল হোক না কেন উনি যুদ্ধক্ষেত্রে হাজির ছিলেন এবং পিছিয়ে ছিলেন না, সামনে ছিলেন। তো এটা একটা প্রমাণ করে যে কতখানি ত্যাগী ছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের সাথে, কতখানি ওনার হইতে মনপ্রাণ নিবেদিত ছিল আর কি। তারপর ওনার আচরণে কথাবার্তায় বিভিন্ন সময় যেগুলি কথা বলতেন বোঝা যেত যে উনি দীর্ঘ সংকল্পবদ্ধ এবং ইনি সম্পূর্ণভাবে আশাবাদী দেশ স্বাধীন হবে।
3: মোতাসের হোসেনের মতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3 বছরের জন্য ক্ষমতায় এসে মুসলিম বিশ্বের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়েছিলেন। এর ফলে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তিনিও সেসব দেশে অর্জন করেছিলেন বিরল সম্মান। মোহসেন কবির, বাংলাদেশ বেতার।
1: দিনটি স্মরণে বিএনপি গত 25 মে থেকে 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, চলবে 1 জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। সারাদেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দিবসটি পালনে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকাসহ 16 স্থানে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শনিবার ভোর 6টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও মাজার জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন বিএনপির উদ্যোগে ইসিবি চত্বর, জুরাইন ও কুড়িল সহ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে সবাইকে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার শপথ নিতে হবে।
5: আসুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব।
3: নয়াপল্টনের দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
6: শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার এই 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি।
3: প্রধানমন্ত্রী বলেন, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের জনগণ আবারও বিএনপিকে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা মহানগরী সহ প্রতিটি ইউনিটেও আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে এক নজিরবিহীন পরিবর্তন এনেছিলেন। তিনি গতকাল রাজধানী শেরবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জিয়াউর রহমান একদিকে যেমন বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন করে দেশকে একদলীয় শাসন ও বাকশাল থেকে ফিরিয়ে এনেছিলেন, অন্যদিকে মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে বাংলাদেশের রূপান্তরের ভিত্তি রচনা করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান 1974 সালে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক অব্যবস্থাপনার পরিণতি থেকে দেশকে উদ্ধার করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্ত ও বর্ধিত কৃষি উৎপাদনের দিকে নিয়ে গিয়েছিলেন। ফ্যাসিবাদী দমনপীড়নের কারণে বিএনপি প্রায় 17 বছর ধরে দিবসটি যথাযথভাবে পালন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 2024 সালে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
7: স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি।
1: অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরি মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গতকাল হাইকমিশনের এক বার্তায় জিয়াউর রহমানকে স্মরণ করে বলা হয়, 1971 সালের মার্চ মাসে জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত বিখ্যাত বেতার ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বার্তায় আরো বলা হয়, 71-এর মতো এখনও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে রয়েছে। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। 1987 সালের 15ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8টি শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 583 জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময় মোট আক্রান্ত হয়েছে 1,086 জন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট 78,608 জন শিশু হাম বা হাম উপসর্গে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 3 জুন দেয়া হবে। গতকাল মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
9: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া জানিয়েছে ত্রিদেশীয় সামরিক নিরাপত্তা জোট অকাসের অধীনে সমুদ্রের তলদেশে কেবল সংরক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে তারা পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন প্রযুক্তি তৈরি করবে। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে এই 3 দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই ঘোষণা দেন। অকাস সামরিক জোটের ধীরগতির অগ্রগতির অভিযোগের প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়। এই চালকবিহীন সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 2021 সাল থেকে কার্যকর হওয়া অকাস সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করবে, পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখে যাত্রা করা গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে ওমান উপসাগরীয় অঞ্চলে হেলপায়ার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অচল করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করতে কোন তাড়াহুড়া করতে চাইছেন না। খেলার খবর, ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে রাত 8টায় খেলা শুরু হবে। এর আগে বিকেল 5টায় একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নেপাল নারী দলের মুখোমুখি হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে পরাজিত করে স্কটল্যান্ড। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 133 রান করে। জবাবে স্কটল্যান্ড 15 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 134 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হকি। জাপানে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতকাল নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 4-2 গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ হকি দল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:42। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় দেশে স্বাধীনতার ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালিত। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। তামাক আসক্তি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন আয়োজনে দেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। এবং গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক ভারতের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
10: সবার সাথে 90.4 এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত্তা।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও ভালোই আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে। আমার কণ্ঠ শুনে কি বোঝা যাচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগেছে? আমি বুঝি না, প্রতিবার ঈদ আসলে আমার হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি এবং গলা ভেঙে যায়। যদিও এবার গলা ভাঙতে দেইনি, এবার হচ্ছে একটু কম চিল্লাচিল্লি করেছি তার জন্য গলাটা ভাঙেনি, কিন্তু ঠান্ডা লেগেছে খুব বাজে ভাবে। কতটা কাল রাত থেকেই ঠান্ডাটা লেগেছে আসলে, কারণ ওই যে বাইরের বাতাসটা এবং ধুলাবালিটা মনে হয় খুব বেশি গেছে এই কয়েকদিন। তো যাই হোক, সবাই আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। এবার ঈদটা অনেক বেশি ভালো কেটেছে সবার, আমার অনেক বেশি ভালো কেটেছে। আর এখনো হয়তো সবাই কবজি ডুবিয়ে গরু মাংস খাচ্ছেন, তবে একটু কিন্তু অনীহা চলে এসেছে গরু মাংসের প্রতি, তাই না? আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে যে একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে পারলে ভালো লাগতো, তাই না? আমি কিন্তু কালকে রাতেই অলরেডি ডাল দিয়ে ভাত খেয়েছি, কারণ আর খেতে ইচ্ছে করছে না মাংস, তাই না? তো যাই হোক, আমরা আরো গল্প করব এই বিষয় নিয়ে আজকে, যে তিন দিনের পরে যে এই শুরু হয় এখন রিয়াকশনটা। বাই দ্য ওয়ে, ছুটি তো শেষ হয়ে যাচ্ছে প্রায়, ছুটি মনে হয় আগামীকাল, আজকে পর্যন্ত ছুটি, আগামীকাল থেকে সবার অফিস শুরু। অনেকে আবার সরকারি কিছু কিছু জায়গার অফিস একদম আগামী রবিবার থেকে শুরু, তো তাদের জন্য তো আসলে ঈদ ঈদ একটা ভাইব। আর যারা আজকে থেকে অফিস শুরু করেছেন বা কালকে থেকে শুরু করবে, তাদের জন্য আজকে আজকের দিনটা অনেক বেশি মন খারাপের একটা দিন। তো মন খারাপ করে কোনো লাভ নেই আসলে, আমাদের কাজ করতে হবে, ঘর থেকে বের হতে হবে এবং আপনাদেরকে, আপনাদের কি বলে এটাকে, সেবা করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ, সবারই কাজ। এবং আমি তো ছিলাম ঈদের সময়ও, কিন্তু আমি আপনাদের সাথে এসে গল্প করে গেছি এবং আড্ডা দিয়েছি, মজার মজার অনেক আড্ডা দিয়েছি। কেমন লেগেছিল সেগুলো চাইলে কিন্তু জানাতে পারেন। যাই হোক, আজকে কিন্তু একদম আমাদেরকে লাইভ SMS কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। ফেসবুকে একটা পোস্ট আপলোড করেছি, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন আজকে মর্নিং মাইক শুরু করব। এখন একটা ব্রেক নিব এবং কিছু গান শুনবো, গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি, আজ যেহেতু রবিবার সো এটা তো উইকলি আমি থাকবোই, বাট ঈদ উপলক্ষে কিন্তু গত 3 দিনও আমি ছিলাম, আড্ডা দিয়েছি, গল্প করেছি, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, এনজয় করেছেন। তো এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই, সে মহিন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার এই টাইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে বিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আর থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি, অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই হোপ এই সার্ভিসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন। তো চলুন আমরা আবারও একটু ব্রেকে যাব, ব্রেক নিব, এবং আমি যেহেতু একটু অসুস্থ আছি, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠ শুনে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, মানে সর্দি একটা ভাব আছে। সো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই, আর আমাকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaafm। ফেসবুকে কিন্তু অলরেডি একটা পোস্ট আপলোড করেছি, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, মজার মজার কমেন্ট করবেন আশা করি। যাই হোক, ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।
2: এক নেশন এক স্টেশন। গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত, যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। অনেক কাটা দিয়ে গল্প করি, মজা করি। এবং ঈদ যেহেতু চলে গেল, ঈদের রেশ কিন্তু রয়ে গেছে এখনো ঘরে ঘরে। সবার ঘরে গরু মাংসের একটা গন্ধ, এবং গরু মাংস মানে গরু জবাইয়ের পর যে একটা আবহাওয়া থাকে, যেটা আর কি একটা গরুর একটা ঘ্রাণ কিন্তু পাওয়া যায়, গন্ধ আর কি পাওয়া যায়, যেটা যে রক্ত বা সবকিছু মিলিয়ে যেটা হয়, সেটা কিন্তু আমরা আশেপাশে বা বাইরে এখন পাচ্ছি। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু এই ব্যাপারগুলো দিকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের এই ব্যাপারগুলোকে আমরা ক্লিন রাখবো। এবং অনেকে কিন্তু বাড়িতে বাড়ি থেকে ব্যাক করছেন ঢাকার দিকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যে নিজের যানমালের হেফাজত করতে হবে এবং খুব সাবধানে রাস্তাঘাটে অবশ্যই থাকবেন। তাড়াহুড়ো করতে যে এই যে দেখা যায় মানে ট্রেনের ছাদে বা বাসের ছাদে বা যে কোনো রিস্ক ওয়েতে ট্রলারে করে জাহাজ ধরার, সরি ট্রলার নৌকায় করে ট্রলার ধরার যে ব্যাপারগুলো থাকে এগুলো প্লিজ করতে যাবেন না। কারণ এই যে মানে দেখতে তো পারছেন মানুষ কিন্তু ওই যে একটু অসতর্কতার কারণে অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে, অনেক রিস্ক, অনেক মানে অনেক অনেক অসুবিধা, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেটা কিন্তু না হয় মানে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, যাই হোক, আপনাদের সাথে এই মুহূর্তে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। ambarity আপনার ইচ্ছে, আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন এবং আমাকে শুনতে থাকুন। আমি তানহা আছি 11টা পর্যন্ত আপনাদের সাথে, অনেক গল্প করবো, আড্ডা দিব, মজার মজার স্টোরি শেয়ার করবো এবং আপনাদের আপনাদের এই ঈদের গল্পগুলো শুনবো। আপনারা এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilove। তো চলুন একটা গান শুনে আসি, বল মন সুখ বল, এই গানটি শুনবো। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। তো আজকেও আছি সেই হিসেবেই, এবং অনেক গল্প করব, অনেক আড্ডা দিব, দিচ্ছিলাম, এতক্ষণ কথা বলছিলাম কোরবানিদের পরবর্তী সিচুয়েশন নিয়ে কথা বলছিলাম, এবং যারা বাড়ি থেকে ফিরছেন তাদেরকে একটু সতর্ক করে দিয়ে দিচ্ছিলাম, এবং যারা হচ্ছে টানা মানে কয়েকদিন ধরে গরু মাংস খেয়েছে তাদের জন্য একটু সতর্ক দিব, যে অনেকেই কিন্তু পেটের পীড়ায় ভুগছেন এখনই অলরেডি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেশি বেশি পানি খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, এবং একটু পাশাপাশি গরু মাংস বা মাংস আইটেমের পাশাপাশি তেল ঝোল খাবারের পাশাপাশি যদি একটু শাকসবজি খাওয়া যায়, এবং সবথেকে ভালো হয় যদি আপনি একটু বয়েলড সবজি খেতে পারেন, এটা অনেক বেশি উপকার দিবে। এবং এছাড়াও আপনি সবজি শাক এগুলো খেতে পারেন, লাল শাক খেতে পারেন, লাল শাক প্রচুর পরিমাণের পেট হালকা রাখে। এবং তার থেকেও ভালো একটা ব্যাপার আছে, যাদের পেটে মানে সমস্যা, পেট ব্যথা করে বা পেটে একটু হজমের প্রবলেম হয়, তারা কিন্তু দই খেতে পারেন, দই কিন্তু পেট ঠিক করে রাখে, সো এটা করতে পারেন। আর ইসুপকুলের ভুষি খেতে পারেন আপনারা সকালবেলা উঠে বা ঘুমানোর আগে এক গ্লাস পানিতে ইসুপকুলের ভুষি গুলে সেটা খেতে পারেন। তো যাই হোক, এই এই সতর্কগুলো মানলে আই থিঙ্ক আপনাদের তেমন একটা শারীরিকভাবে তেমন একটা অসুস্থ হবে না। কিন্তু যারা আমার মতো ঠান্ডার রোগী, সর্দি কাশির রোগী, তাদের কথা আর কি বলবো, যতই আমরা সাবধানে থাকি না কেন, আমি কিন্তু প্রচুর সাবধানে থাকি সত্যি কথা, যেটা আমি কিন্তু প্রচুর অলওয়েজ সবসময় গরম পানি খাই সকালবেলা ঘুম থেকে উঠে, এবং প্রচুর যত্ন নেই নিজে, তারপর আমার ঠান্ডা ভালো। এটা আসলে আমার একটা কি বলে, এটা আমার অ্যালার্জির সমস্যা থেকে হয়েছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এবং আগামীকাল থেকে যেন একদম ফুল এনার্জিতে, ফুল পুরো দমে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে পারি। যাই হোক, আমি এখন একটু SMS এবং কমেন্টগুলো পড়বো ফেসবুকে, দেখি কে কে আমাকে কি কমেন্ট SMS করেছেন, প্রচুর মেসেজ আসছে। তো যাই হোক, আগে একটু কমেন্টটা পড়ে আসি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ফেসবুকে এটা মজার পোস্ট করেছিলাম যে গত 3 দিনে যতটুকু গরু মাংস খেয়েছেন সেটা রেস্টুরেন্টে খেলে কত টাকা বিল আসতো। তো দেখি কমেন্ট করেছেন আনোয়ার হোসেন আয়ন, 10,000 মতো বিল আসতো। অমৃত বোস কমেন্ট করেছেন কলকাতা ইন্ডিয়া শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। এবং তাহিদুল ইসলাম লিখেছেন 5,000 বিল আসতো। ওকেই ওকে, আরো অনেকে কমেন্ট করেছেন, জামাল মিয়া এবং লিটন কমেন্ট করেছেন, যারা বলছেন 10,000 এবং 5,000। আমার তো মনে হয় যে আরো বেশি বিল আসতো, কারণ মানে ভ্যাট ট্যাট সহ সবকিছু নিয়ে হলে অনেক টাকা। এবার শুধু তো আপনি গরু মাংস খেতেন না, আপনি গরু মাংস সাথে আপনাকে ভাতও নিতে হতো বা সাথে পরোটা নিতে হতো, তো এটা একটা বিল আছে সবকিছু মিলে আমাকে মনে হয় 10 ক্রস করে ফেলতো 3 দিনে। এবং সেই খাবারটা আমরা এখন ফ্রিতে খাচ্ছি বাসায় বসে, এটা কিন্তু আসলে মজা, যদিও ধরতে গেলে ফ্রি না, মানে আমরা তো গরু কিনেছি টাকা দিয়ে, বাট ওটা একটা অন্যরকম মজা, এবং আবার রেস্টুরেন্টে খাওয়ারটা অন্যরকম মজা মজা। যাই হোক, আমি এবার মেসেজটা একটু পড়ি, ফোনের SMS যেখানে এসেছে, আমি রংপুর থেকে তুষার যুক্ত হয়ে গেলাম তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আপু, আমি একটা ছেলের সাথে রিলেশন করি লাস্ট 2 মাস থেকে, ওর সাথে আমি কোনো দিক দিয়ে যাই না, তবুও ও আমার জন্য পাগল, ও আমাকে ওর লাইফ পার্টনার হিসেবে চায়। শ্রাবণী রংপুর থেকে। বাও, মানে এটা কি বলবো আসলে, যে আপনার সাথে কোনোভাবেই যায় না কিন্তু সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। আসলে আমার কাছে মনে হয় কি, ভালোবাসাটা সবকিছুর উপরে, আপনার কাছে যদি সত্যি সত্যি মনে হয় যে সেই ছেলেটা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে আমার কাছে মনে হয় যে এত কিছু দেখার কোনো দরকার নেই, কে কার সাথে গেলো না গেলো, আসলে লুকস ডাজেন্ট ম্যাটার একটা কথা আছে, এবং বয়সও ডাজেন্ট ম্যাটার এটাও একটা কথা আছে। সো আমার মনে হয় না যে এত কিছু দেখার দরকার, কিন্তু আগে বুঝতে হবে যে সেই ছেলেটিকে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা, কারণ এরকম অনেক দেখেছি যে বিয়ের আগে পাগল হয়ে বিয়ে করে, পরে বিয়ের পরে আর পাত্তা দেয় না। সো এই টাইপের ছেলেদের জন্য আমি কখনোই বলবো না যে আপনি কম্প্রোমাইজ করেন, বাট যদি ভালোবাসে, তবে এখন বর্তমান বাজারে আসলে ভালোবাসার মানদণ্ড এতটাই কম যে ট্রাস্ট করার মতো আসলে কেউই নেই বা ট্রাস্ট করা যায় না। সো আমি বলবো যে একটু প্র্যাকটিস প্র্যাকটিক্যালি যদি আপনি কোন ডিসিশন নিতে পারেন তাহলে মনে হয় আমার কাছে মানে ভালো হবে আর কি, আপনার লাইফ আপনি ভালো বুঝবেন যে কোনটা আপনার করা উচিত, তাই না? যাই হোক, আরো অনেক SMS কমেন্ট পড়বো, তবে তার আগে একটা ব্রেক নিয়ে আসবো, ব্রেক থেকে একটু পরে ফিরবো, সো স্টে টিউনড।

0: Service United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I
1: Gas United.
2: Shun Chen, Taka FM 90.4.

0: You're listening to Tarka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে, অনেক গল্প করি, আড্ডা দিই, আজকেও তাই করছি। এবং ঈদের পরবর্তী সময় একটু একটু আলসেমি কাজ করছে, কাল থেকে হয়তো বা আবার কাজের ব্যস্ততা শুরু হয়ে যাবে, সবাই কাজে ফিরে যাবে এবং রাস্তাঘাটেও আবার খুব মানুষ দেখা যাবে। এটা কিন্তু ভালো লাগে যে আজকে রাস্তাঘাটে ফাঁকা ছিল, এই গত 3 দিনও যে রাস্তাঘাট ফাঁকা ছিল এটা কিন্তু আমার ভালো লাগেনি যদিও। যাই হোক, সবাই আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন এবং খুব ভালোভাবে ঈদ করেছেন এবং এখন আবার সুস্থভাবে কাজে ফিরবে, এটাই আশা করি। আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে আমার, আমার কথা শুনে বুঝতে পারছেন হয়তো বা। আমার জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি করে যেন আমি সুস্থ হয়ে যাই। যাই হোক, এখন এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিব। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। এবং এই মুহূর্তে আমি আবারও আপনাদের কি বলে SMS ফোনের SMS গুলি একটু পড়বো, দেখি আমার থেকে কে কে SMS করেছেন। অনেকে SMS পাঠাচ্ছেন, আমি ঠান্ডার কারণে না কথা বলতে আমার অনেক অসুবিধা হচ্ছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যেহেতু আমি মানে অনেক কষ্ট হচ্ছে আর কি কথা বলতে, এইটাই কাল রাত থেকেই ঠান্ডাটা বেশি লেগে গেছে। আমি চেষ্টা করছি, ওষুধ খাচ্ছি, বাট কোনো কাজ হয় না আর কি। এই আমার যে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে যে হাজার কিছু খেলেও বা হাজার ওষুধ খেলেও ওটা কাজ করেন, এটা অ্যালার্জি জনিত প্রবলেম থেকে আই থিঙ্ক হয়েছে। কেমন আছো? আমাকে যে কোনো একটা গান শোনা বা লাল শাড়ি বা ভ্রমর কইয়া গিয়া যা লালপাল বা সোনিয়া দীপান সনি সরি দীপানিতা। ওকে ওকে, আপনি আপনার নাম লিখে নি, লাস্টের নাম্বার হচ্ছে একটা মিনিট, লাস্টের নাম্বার হচ্ছে 992992। আপনি নাম লিখে নিন, নাম লিখে পাঠাবেন। আপু মেসেজ পড়েন না কেন? এই যে মেসেজ তো পড়লে, আপনার মেসেজ সবার আগে পড়েছি, ঠিক আছে? লাস্টে 318। ওকে, শারমিন আক্তার মুবারিকা গান শোনাবেন, তুমি আমারই আছো। ওকে, শারমিন আক্তার মুবারিকা গান শোনাবেন, তুমি আমারই আছো। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। ঢাকা FM 90.4 টিউন করে থাকুন, গান আপনাদের পছন্দের গান বা সাজেস্ট করা গান কিন্তু অবশ্যই প্লে হয়ে যাবে। ওকে, ওয়ান নাইট ইন দুবাই গানটা শুনতে চাই প্লিজ আপু। ওকে ওকে, আমি প্লে করে দেওয়ার চেষ্টা করছি, একটু এক মিনিট আমি খুঁজতে হবে। ওকে, খুঁজে পেলে আমি প্লে করে দেবো। ও কি লিখেছে, ও আপু গো, আমার কষ্টের কথা কি বলবো, আমার ঈদ তো ঈদের দিন বিকেলবেলায় শেষ হয়ে গেছে আর আমার গরুর গোস্ত একদমই ভালো লাগে না। সবাই তো ঈদের 4-5 দিন গোস্ত খায়, কিন্তু আমি খাই মুরগির গোস্ত। সবার জন্য হয় গরুর কোরবানি ঈদে, ঈদ আর আমার মুরগির কোরবানি। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। নাদিম খান SMS করেছেন আমাদেরকে, শুভ সকাল, শুভ সকাল আপনাকেও। এবং আবারও SMS করেছেন মামুন অতি বাজার, আমি তোমাকে অনেক লাভ করি বাট আমার সাথে তোমার যায় না, তুমি কি করবা? মানে বুঝলাম না একটু আগে, কিন্তু এরকম একটা মেসেজ আমার কাছে এসেছিল, যাই হয়তো বা আপনারাই কথা বলছেন আমার মাধ্যমে, তাই না? এটা হতে পারে। আচ্ছা, ঈদ মুবারক সবাইকে। সালিহুর রহমান যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন, এবং সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই আমার জন্য একটু দোয়া করে দিবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। সো এই মুহূর্তে আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে আবার একটু পরে ফিরে আসবো, সো স্টে টিউনড।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

Business United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।

0: মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং মজার মজার স্টোরি শুনতে চান, হিস্টোরি শুনতে চান, ইনফরমেশন শুনতে চান, সবাই কিন্তু চলে আসতে পারেন ঠিক এই সময়টাতে। সো আগামীকাল আমি আবারও ঠিক এই সময়ে চলে আসব। আশা করি আপনাদের আজকের শো অনেক বেশি ভালো লেগেছে, এনজয় করেছেন এবং গত ঈদের গত তিন দিনের শো, ঈদ উপলক্ষে যেটা ছিল সেটাও হয়তো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো আমাকে একটু ফিডব্যাক জানাতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন আমি আজকে বিদায় নিব, একটা ব্রেক নিব, সুন্দর এটা সুন্দর গান দিয়ে বিদায় নিব এবং আবারও আগামীকাল ঠিক এই সময়ে কথা হবে এবং আড্ডা হবে, গল্প হবে। আমি ঠিক 8টা বাজে চলে আসবো, সো আপনারাও কিন্তু চলে আসবেন ঠিক 8টা বাজে এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই এবং আবার আগামীকাল যেন ঠিক সুস্থভাবে একদম খুব এনার্জেটিক ভাবে একটা শো আপনাদের সাথে উপস্থাপন করতে পারি। ওকে, চলুন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঢাকা
2: এবং শুনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United 90.4

ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: এজেন্সি ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে noise থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
3: Country's first full HD FM station, Dhaka FM.

0: স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে?
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেক মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
4: লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Leaders United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
1: Tuesday to Wednesday from 5 p.m.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

শোরুমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা এফ এম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
2: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4।

0: ショックルボックル。চক্কর বক্কর বাতচিত
1: আসসালামু আলাইকুম হাই হ্যালো স্বাগত জানাইতেছি ঢাকা এফএম 90.4 এ কি এখনো খাইতেছেন কারণ একটু চোবান মানে চিবান চোবান একটু বন্ধ করেন আইছি তো কথাবার্তা হইব না সিফাতায় পড়ছি ঈদের আমেজ যদিও আছে মাগার ঢাকা এফএম এর ঈদের তিন দিনের প্রোগ্রাম শেষে কিন্তু সিফাতায় পড়ছে মাগার আজকে মানে ওই যে অনেক বন্ধুরা আবার ঢাকায় ফিরেন নাই কা অনেক জায়গা থেকে অনেকভাবে ব্যস্ত আছেন এলাকা গান মানে গান হুনমু বেশি কথাবি আছে কথাবি কমু কথা না কয়ে যামু কই কথার লেগেই তাই সেই জায়গার মধ্যে কারণ প্রতি রবিবার চক্কর বক্কর বাতচিত দুপুর দুইটা তেলে বিকাল পাঁচটা পর্যন্ত হয় আর যেহেতু কইছি যে কথা হুনামুই আয় বলছি কথা হুনানো আবার ওই কথা না কিন্তু যে মানে ওই যে থাকে না অনেক সময় যে মনে করেন যে কিছুতে কিছু হইলে মাইসে নেগেটিভ কথা হুনায় দেয় আলাই এই কথা লয়ে মনে করেন নায়িকা কমতো করে লাভ দিয়ে গিয়া ফাল দিয়ে গিয়া বিস্তার ভিতরে হুইয়া উক্ত হইয়া বালিশের ভিতরে মুখ লুকে উহু হু করে গান থাকে ওই টাইপের কথা হুনামু না কথা হুনামু হইল গিয়া যে ঈদের ভিতরে কি করলেন কি মন গেল এইসব বিষয় লয়ে কথাবার্তা হইব তো আপনারা যদি জানাইবার চান কথাবার্তা আলো জানাইবার পারেন 01841904904 এই নম্বরটিতে যেহেতু আজকে মানে কইছি যে গান বেশি হুনমু মানে গান বেশি হুনমু তোমাদের কথা আপনারা পাঠাইলে আলবত ওইটাও পড়বো মাগার অফ ইয়ারে পড়ে লোম সমস্যা নাই আর আবার তাই তাছি কইছি না ঈদের পরে দেখবেন যে আয়া আরো কথাবার্তার ফুলঝুরি ছুটবো তো এমন জামুকা গানে বন্ধু আপনি শুনতে থাকেন ঢাকা এফএম 90.4 কারণ চলতেছে চক্কর বক্কর বাতচিত

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: বাইজা বুজা তামা তামা.

0: 全タカ FM 90.4。
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: চক্রবক্কর
4: চক্রবক্কর বাতচিত সিফাতের লোকে চলতেছে চক্করবক্কর বাতচিত। আপনি শুনতেছেন ঢাকা FM 90.4। কেমন লাগলো আমগুইদের আয়োজন সবকিছু জানাই দিবেন, অনেকে জানাইছেন অবশ্য, শুক্রিয়া অনেকরে। আবার অনেকে কোচেন যে কি জানি SMS কমেন্ট পড়লে আরো বেশি পরিমাণ ভালো, তো সবসময় খালি পড়বই একটা মানুষ, নিজে তো বই লয়ে বন্যা, সামনে তো পরীক্ষা, বইছেন একবারও? এই যে বইয়ে ঈদের লেগে 7 দিন ছুটি কাটাইতেছেন, আমরা 3 দিন শো করলাম, আপনি 7 দিন ছুটি কাটাইতেছেন, তখন তো মনে পড়ে না যে না একটু পড়ন দরকার, খালি আমগরেই খালি কইতে পারেন না। যজ্ঞা কইছেন বন্ধুর অধিকার থেকেই তো কইছেন, কইবারই তো পারেন। তো এবার কোরবানি ঈদ কেমন গেল আপনার, বা এখনো কেমন যাইতেছে, যদিও ঈদের আমেজ করলাম না যে শেষ অনেকটা, ওটা আমার জানাইবার পারেন। আর ঈদের ভিতরে যেটা ঈদের পরপর যেটা হয় ওটা লোক যে মানে খুবই কমন একটা বিষয়, ওইটা লোক যে ঈদের চান্দাইতের আগের থেকে আর কি শুরু হয় কি কি খামো এবার, হ্যাঁ মানে যারা যদি খাওন দাওনের প্রসঙ্গে আই আমি, তারপরে এই গোশ তিন বেলার খাওয়ানো হয়ে যায়, মানে ভাত যেমন আমগো হয়ে যায় না এরকম তিন বেলার খাওয়া যায়, সকাল দুপুর রাত এমনি মাঝরাই তো দেখবেন পার্টির নামে গোশ খাওয়া হইতেছে। তো আপনার এরকম হয়েছে কিনা, আর গোশ কিমন খাইলেন আর কি, খাইলেন কি মানে যেমন ধরেন মানে যারা আমগো মুসলিম সম্প্রদায় আছেন আর কি, তারা কি মানে গোশের প্রতি কি মানে ইয়ে আইছে নাকি, অনেক সময় জিমাত লাগে যায় না যে মানে অনেক খাইতে খাইতে তারপরে তো আর খাইতে মন চায় না, এরকম এরকম হয়েছে নাকি আরো কয়েকদিন খাইবার পারবেন, এটা একটু জানেন আমার, ঠিক আছে? না না না না, আপনার ওই যে গরুর গোশ আমি আনবার যেতেছি না, আমি এমনি জিগাইলাম বন্ধু হিসেবে, জিগাইবে পারুম না ও পারমু, আচ্ছা ঠিক আছে তাহলে জিগা মনে আমি যাইতেছি গানে ফিরতেছি একটু পরেই থাকেন আমগুলো গিয়ে।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.
5: Chakravakkar.
6: Chakravakkar. Chakravakkar Bachit.
7: এবারই দে সবচেয়ে বেশি খুশি হয়েছে কেটা জানেন? জিগান? জিগান না গেলা উমা জিগান? ও আচ্ছা, আপনার সামনে তো মাইক নেই, সরি। যাক, সিফাত আপনার লগে আছি চক্কর বক্কর বাতচিত লিয়ে। আপনি হুনতেছেন ঢাকা এফএম 90.4, একেবারে সদ্য ঈদ পার কইরা আয়ে কিন্তু লগে লগে বুঝে লেগে ঈদ আর রেগুলার দুইটা মিলে একটা ফিল আইতেছে আমার। ঈদের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ খুশি আমরা তো ওই আলবত আমগো এটা ত্যাগের পরে, আমগো এটা সবচেয়ে বড় একটা উৎসব, মানে ঈদ উল ফিতরের পরে ঈদ উল আজহা। আরও কয়েক কিছু কিছু খুশি হয়, মানে যেগুলি বেচা হয় না এবার ঈদের ভিতরে, যে গরু ছাগলটি ওরে কি হাসি খুশি দিতে দিতে মনে করেন বাইর যায় যে না বাচ্চা গেলাম আরো এক বছরের লেগে। তো যজ্ঞা আবার মানুষের মধ্যে আবার একটা অখুশি আয় পরে, কেমনে আয় পরে যে ঈদের ছুটি তো শেষ, এখন আবার ফিরতে হইব, এই যে আমি ফিরছি, এরকম কিন্তু আপনি দেখবেন যে এই জিনিসগুলা কিন্তু হয়। তা আপনার আসলে কোন জায়গার মধ্যে আপনি আছেন এটা একটু আপনি জানেন, যে ঈদের খুশিতে আছেন নাকি ঈদের বেদনার মধ্যে আছেন? বেদনার কথা কওয়ার থেকে মনে পড়লো খুশি ইসলাম বেদনার কথা, হ্যাঁ তো পাই পাই না পাই পাই না। যাকা এরকম অনেক বন্ধুরাই আছেন, তো আশা করতেছি আপনাকে ঈদটা অনেক সুন্দর কাটতেছে। আর যারা এখনো মোটামুটি মনে করেন যে মানে গন্ধ উন্ধ পাইতেছেন আশেপাশের থেকে, হ্যাঁ কইতেছি ঠিক মতো পরিষ্কার করছিলেন, মানে গরুর বর্জ্য টর্জ্যগুলো ঠিক মতো পরিষ্কার করছেন, না করলে উনি করে ফেলান, লোড দেন লোড দেন, আমি ফিরতেছি একটু পরে, ফিরে বাকি কথা কইতেছি। আশা করছি না আছে কথা কম কমু, আবার কোয়েন না জানা ফাঁকে মারতেছি না ফাঁকে না, অনেক সময় সবসময় তার বেশি কথা কম জানা, একটু পরিষ্কার উস্কার করে আয়েন, তারপর হইতেছে। আর জাগোহীনে গন্ধ না, আপনি গেলে লড়ে যেতেছেন, আপনার টেলুকে আপনার ভাতরে পানি ডালেন, হ্যাঁ এটার লোক ওইটা মিলাই লেছে। আচ্ছা ফিরতেছি একটু পরে, থাকেন আমগুলোকে ঢাকা এফএম 90.4 এ।

0: চক্করবক্কর বাতচিত,
1: চক্করবক্কর বাতচিত লিয়ে আপনার বন্ধু সিফাত আপনার লগে আছে, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4। কিছু গরিব বন্ধু আছে আমার, না ঢাকা টাকা নেই, হ্যাঁ করলে হ্যাঁ আমি গরিব কই না, আমি গরিব কই মানে মনের দিক দিয়ে যারা গরিব, মনে করেন কুরবানি ঈদ গেছে গা এখনো ঠেঙ্গে ধরে বই রয়েছে অনেক বন্ধু বান্ধব, হ্যাঁ আত্মীয় স্বজনের কে লেগা সালামি, আরে ভাই হেনে সালামি দি, তুমি খেবার নে হারি লোয়া কথাবার্তা, এখন উপর নে হারি নেওয়া কথা, এখন সালামি যায় এটার লোকে যায়, তাহলে আগেই কয়ে দিতা, তাহলে গরু না আইন না ঠেঙ্গে ধরে সালাম করলে 50-60 টাকা দিয়ে দেয়া ওইটা শেষ করে দেওয়া যেত, বুঝতে হইবে আপনার আগে কোন জায়গায় কোনটা। রোজার ঈদেও তো এখন সালামি যায় না, কেমনে যায় রোজারিদের ভিতরে সালামি, সালামি যখন আমগো জেনারেশন শেষ হয়ে গেছে তারপর আর সালামি যায় না, কারণ ওই তারপর দিতে হয় এখন কে লেগে এখন সালামি থাকবো, আর কোরবানি দেখ জিন্দিগি তো সালামি আসে না, এটা পোলাওয়ান বাই করছে পরে যায় যে না এটা একটা টাকার একটা উৎসব বানায় ফেলে, না না এইটি করণ যাবো না, মনে করেন যে এমনি এখন গরু ছাগল নিয়ে খাওয়া লয়া ব্যস্ত সত্যে, তারপর আমার এই বাইরেও যে বন্ধুরা আছে মানে মুসলিম সম্প্রদায়ের বাইরেও যে বন্ধুরা আছে ওই বন্ধুরাও মনে করেন ঈদ উদযাপন করতেছে না, সপ্তাহে মিল্লা বন্ধু বান্ধব যখন আনন্দ করতেছে আমাকে দেখো আমাকে ভালো লাগতেছে, সালামের কথা কেউ মাথায় না, আপনার মাথায় কেমনে এলো, না না আপনারই কইতেছি, না না না আপনারে না মানে আরে কথাটা তো দিলেন পুরো প্যাচ লাগায়, মানে যে চাইছে হ্যার কথা কইতেছি, আর যে চাই নাই হেল হ্যার আমি কিলে ঘুম, হ্যার তো গায়ে লাগানোর দরকার নেই, আপনি এরকম একটা জিনিস দেখবেন নিজের মধ্যে যে যারা দেখবেন মুখে মুখে কথা কয়ে আবার কথা ঘুরায় ফেলানোর চেষ্টা করে এগুলো লোক সবচেয়ে খারাপ, এ মনে করেন পাঁচজনের সামনে কইছে না বন্ধু বান্ধব বা ফ্যামিলির কারোর সামনে, ওই জায়গার মধ্যে যেটার মিন করে ওইটা কইছে উই মনে করেন খারাপ গিয়ে এটা কইব, তুমি কারে কইলা, বাকি যে চারজন আছে হেরা বুঝে গেল আচ্ছা তাহলে তুই তরে লই কইছে এটার মধ্যে, এই যে মনে করেন নিজে একবারে বেশি কথাটা কইতে গিয়ে ধরে রাখাইলো, তো এরকম যদি কোনো কিছু হয় আপনার আজ কিন্তু আবার এটা করবার যায় না, মনে করেন যদি কোনো ব্যাড হ্যাবিট আপনার মধ্যে থাকে ওই ব্যাড হ্যাবিটটারে দূর করার লেগে নিজের লোক আগে নিজে যুদ্ধ করবেন যে না এটা আমার একটা বদ অভ্যাস এটা চেঞ্জ করতে হইব, আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম অনেক কিছুই মনে করেন মানে অনেক কথাবার্তা হইতে পারে সব কথার ভিতরে লগে লগে রিয়্যাক্ট করাটা এটা কিন্তু খুব ভালো অভ্যাস না, লগে লগে রিয়্যাক্ট না করে সময় নেন, সময় নেওয়া যদি হ্যাঁ ভুল বুঝে থাকে আরে বুঝে এখন, আর যদি ভুল না বুঝে সঠিক হয়ে থাকে তাহলে নিজেরও শুধরান তেলই তো হয়ে যায়, এই যে একটা ঈদ গেল একটা আনন্দের মাঝখান দিয়ে মনে করেন অনেকে মনে করেন অনেক আজায়রা কাম করে লেছে না, মনে করেন যায় দেখা গেছে যে আড্ডি উড্ডি খায় উড়ায় মারছে, তারপরে মনে করেন সালামি চায় মনে করেন কেউ এই কোরবানিদের ভিতরে অনেক হয়তো বা জোর করে কেউ সালামি লড়েছে, এগুলো তো ঠিক না, এগুলো ভুল, এখন সালামি লঞ্জেবো না, এখন খাইবেন আপনি খাওয়া দাওয়া করবেন, এই যে ঈদ শেষ হয়ে গেছে গা এখন নিজের কর্মস্থলে ফিরবেন, পড়ালেখা জায়গা আছে এরা সুন্দরভাবে পড়ালেখা করবেন, এখন ওর দিকে মনোযোগ দেন ঠিক আছে, গোস খাইবেন অথবা মনে করেন পুষ্টিকর আরো খাবার খাইবেন, খায়াজ নিজের শরীরটা ঠিক রাখবেন, পড়ালেখা করবেন, ব্রেন ঠিক রাখবেন ঠিক আছে, ফিরতেছি একটু পরেই থাকেন আমগুলো থাকে FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চক্রবক্কর বাতচিত
1: নয়া শেষ ঘন্টা শুরু হয়ে গেছে গা, মগার কথাই তো শেষ হয় না, কথা বলছে শেষ হইব না। আজকে তো খালি আমার কথা কইলাম, পরের বার যেটা হইব ওইটা লগে পরের বার আয়া বন্ধু বান্ধব যেটি লিখবেন ওটি আলবত পড়ানোর চেষ্টা করবো। আর অনেকের আবার মন খারাপ হয়েছে, চিত্রকে কইতাছিলাম যে নিজের কর্মস্থলে ফিরতে হইব, আর এটা মন খারাপ হওয়াটা স্বাভাবিক যে এখন আবার অনেকে ফিরতে যায়, দেখা গেছে যে আবার মনে পড়তেছে এতদিন একটা ভালো সময় পার করলাম বাবা মা ভাই বোন সত্যের লোকে। মগার আসলে জিন্দগিটাই এমন, যখন আপনি আমি কই না আপনার যে যত বড় হইতে থাকবেন প্রতিদিন আপনার নতুন নতুন একটা করে দায়িত্ব আপনার জিন্দগি দায়িত্ব থাকবে, ওই দায়িত্বটারে হাসি খুশি ভাবে মনে করেন লুয়েলুই তৈব। কারণ আপনি যদি তেরামি করেন তখন দেখা গেছে কি হইব, আপনার মনও খারাপ থাকবো, দায়িত্বটা ঠিক মতো পালন করা পারবেন না। যেমন ধরেন আপনি চাই কি আপনার আমি লোড দিবার পারবো, গরু ছাগল এডি লয়ে খাওয়ান দাওয়ান লয়ে পারবো না, সংসার লয়ে চিন্তা করতে হইব, সবকিছু লয়ে চিন্তা করতে হইব, তো এটারে খুব হাসি খুশি ভাবে দিলের ভিতরে নিবেন। অনেকে এই কথা চিন্তা করার পরে যে এই কথাটা ক্লিয়ার করলাম, কইলাম এই কারণে, কারণ আপনার মন যখন মরা থাকবো, মানে মনে যখন সুখ থাকবো না, মনের ভিতরে যখন অনেক হতাশা থাকবো, তখন আপনি কোনো কিছুর ভিতরে কাজ করে মজা পাবেন না, কোনো কিছুতেই মজা পাবেন না। এলেগে আমি কই যে মনরে সবসময় খুশি রাখবেন, হাসি খুশি রাখবেন। ঢাকা FM 90.4 আপনার লগে জিন্দগি ভর আছে, আপনার লগে কানের ভিতরে ইয়ারফোন রাখবেন। আর যদি অ্যাপ দিয়ে শুনবার চান তাহলে ওই যে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যাবেন, গে যায় অ্যাপটা নামাইবেন, অ্যাপটা নামায়া সুন্দরভাবে মনে করেন আপনি আমাকে শুনতে থাকবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। কেউ যদি কিছু কয় খালি কইবেন যে আমারে কইছে শুনতে না করছে, তারপরে বাকিটা বুঝবো না, বাপ মা বাদে আর কি, হ্যাঁ ওটা কইতে যায় না, পরে আর কইবার গিয়ে উল্টা মাইর খাইতে হইব। সো ওদিকে আর গেলামই না, এখন যেটা লোকের কথা ওইটা লোকের সুন্দরভাবে ফিরতে হইব। অনেকে ফেরার প্ল্যান করে ফেলেছেন, অনেকে ফিরছেনও ঢাকায়, সাবধানে ফিরতে হইব। হ্যাঁ আপনারা যেমনভাবে গেছেন অনেক ক্রাউডের মধ্যে, আওয়ার সময় আবার সবার যেহেতু অফিস স্কুল কলেজ এগুলি খুলে যায়, ওই সময় একটা মানে রাশ থাকে, তো ওই সময়টার ভিতরে খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থ আইতে হইব। যদি আপনি দেখেন যেন অনেক বেশি পরিমাণ ক্রাউড, অনেক বেশি পরিমাণ আপনার লেগে সমস্ত লগে বাচ্চা কাচ্চা আছে, একটু পরে আয়েন বুঝায় কোন অফিস রে, বুঝায় কোন আপনার স্কুল রে, এটা বুঝায় গেলে আলবত বুঝো, আমরা সবটাই তো মানুষ নাকি। আরেকটা কথা যেটা ওইটা লগে যে এই মানে ঈদের পরে ওই যে একটু আগে কইতেছিলাম একেবারে পয়লায় যে তিন বেলায় খাওয়ানো হয়ে যায় গরুর গোশত বা খাসির গোশত, তো ওই ক্ষেত্রে আপনি যেটা কোয়া পারেন জাগো জাগো এই সমস্যা আছে, যেমন ধরেন ওই যে রক্তে চর্বি জমা যাওয়া, তারপর আরো বিভিন্ন সমস্যা থাকে, ডাক্তারের অনেক নিষেধাজ্ঞা থাকে না, ওই জিনিসগুলো ভালো মতো মেনটেন করেন। অবশ্যই কুরবানির ঈদের গোশত আপনি খাইবেনই, কিন্তু পায়া আবার মনে করেন বুইলা যায় না যে না আপনার এই সমস্যা আছে, এই সমস্যাগুলোর কারণে ডাক্তারে না করছিল খাইতে বা ডাক্তারে কমায় খাইতে করছে, তো ওই দিকে একটু বিশেষ নজর রাখতে হইব। এখন মনে করেন ঘরের 10 বছরের বাচ্চাটা তিন বেলা গোশ খাইতেছে, এর লেগে আপনি মনে করেন ফাট করে আপনার রোগ টোগুলো আপনি গিয়ে ধুমায় খাওয়া শুরু করে দিলেন, এটা কিন্তু আপনার লেগে ক্ষতিকর। ঠিক আছে, তো আমরা চাই আমগো সকল বন্ধুরা মানে সুস্থ থাকুক, ভালো থাকুক, আমগো লগে থাকুক এবং আমগো সাজেশন দিক। ঠিক আছে বন্ধু, আবার আইতেছি একটু পরেই, লগেই থাকেন ঢাকা FM 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মি মো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
7: গরমে নাজেহাল অবস্থা আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ বিস্তারিত জানতে কল করুন 09611999666

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: চক্রবর্তী বাতচিত
2: লই তো বিদায় কারণ ভাল লাগতেছে না খিদায় বেশ কিছু বন্ধু লিখছে সারাদিন তো তুমি কথা কইলা আমগো একটা কথাও তো বললা না পরমুনে যাইতেছে গা আমুন আবার এই চিন্তা করেন না এই দোয়া করেন যার আমুনা খালি হারা জীবন আপনারা কয়ে জীবন আমি কথা কইব না আমার কথা কওয়ার কোনো অধিকার নাই যাক আমি কান্তা চিনেন এমনি অ্যাক্টিং করতেছিলাম মনে ভালো হয়েছে তো সিফাত আজকের মতো বিদায় লোম যাইতে এতে কইবার চাইতেছি যে বন্ধ করে বা এবং অনেক বাস গাড়ির ভিতরে আমগো এই শো চলতে থাকে ঢাকা এফএম 90.4 চলতে থাকে এই মুহূর্তে যে শুনতেছেন আমার যে ড্রাইভার ভাইজানরা আছেন বন্ধু বান্ধব আছেন এখন আমি কইবার চাইতেছি খুব ঠান্ডা মাথায় আপনার দায়িত্ব কিন্তু অনেক বেশি ঠিক আছে এই এই ক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন যে আপনি একদম শুধুমাত্র একজন ড্রাইভার এটা আপনার ভুল আপনি দায়িত্ব অনেক বেশি আপনি আপনার গাড়ির পিছনে বইসে থাকা সামনে বয়ে থাকা প্রত্যেকটা মানুষের মানে কি কয় এটারে দায়িত্ব লয়ে কিন্তু এগুলো লইতেছেন খুব সচেতন ভাবে সুন্দর ভাবে ঠান্ডা মাথায় আইন কানুন মাইনা রাস্তা দিয়ে চলবেন সুন্দর ভাবে যার যার জায়গা মতো সুন্দর ভাবে পৌঁছাই দিবেন এই দায়িত্বটা যখন আপনি পালন করবেন বন্ধু আপনি যখন বাইক যাবেন দিলে যে একটা ঠান্ডা একটা আলাদা যে একটা মজা ওইটা আপনি তখন বুঝবেন আর যে যে বন্ধুরা ফিরতেছেন যাত্রী হিসেবে আছেন ওই সব বন্ধুগুলো এরকম যে সবাইরে সবাই আমরা হেল্প করবো যেন আর কি কেউ কারোর প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য সৃষ্টি না হয় বা নেতিবাচক চিন্তা ভাবনা যেন আমগো দিলের ভিতরে নাই অনেক কথা কয়ে ফেলাইলাম কথা কমনা দেখেও ওই যে একে তো ঢাকাই আসো তার মধ্যে আবার আমি সিফাত লগে তো আপনারা আছেনই তো কথা তো ওইবই তো গানগুলো আশা করি আলবত ভালোই লাগছে আপনার অনেক বন্ধুরা জানাইছেন যে ভাইয়া ঈদের থেকে হুনতাছি চমৎকার সব প্লে লিস্টটা ছিল আমার শরীরে প্রশংসা করছেন অনেক অনেক শুক্রিয়া আমি কইছিলাম যে ঈদের সময় আসলে এসেন্স পড়বো না এবং আমগো প্রত্যেকটা শোয়ের ব্যাপারে আমার বন্ধু বান্ধব অনেক অনেক কথাবার্তা করছেন অনেক সুন্দরভাবে উৎসাহ দিচ্ছেন অনেক অনেক শুক্রিয়া আমাকে সকল বন্ধু করে আমাকে ইউটিউবের ভিতরে কিন্তু স্পেশাল বেশ কিছু প্রোগ্রাম আপনি পাই যাবেন গা আপনি হুইনালো পাবেন তবে যেমন পাইতে পারেন আপনি কি ভালোবাসার বাংলাদেশ অমানিসা এগুলো কিন্তু আপনি আলবত দেখে লিবার পারেন ঠিক আছে বন্ধু আজ আর বেশি কথা কমনা বন্ধু আপনি ভালো থাকবেন আচ্ছা অনেক বন্ধু আবার গোস পারে আরে পাঠায় আর কি দরকার আছে দেন তো গুলশান এক নাভানা টাওয়ার 15 ফ্লোর মানে এটা আমাকে অ্যাড্রেস পাঠা দিবার পারেন যোগ্য আজকে বিদায় নিতেছি বন্ধু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার পরিবেশটারে আজকের লিগে সিফাত কইতেছি টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation, Axe Station.
1: City Life. City Life.
2: হ্যালো সিটি, ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশনে। কিন্তু শুরু হয়ে গেল সিটি লাইফ রিতার সাথে, এবং রিতা আছি আপনার সাথে ঠিক রাত 8টা পর্যন্ত। কেমন আছেন? এই শহরে কখন কি হচ্ছে, কই কই যাচ্ছেন, টই টই করতে করতে আমাকে কিন্তু জানাতে পারেন, কারণ শহরটা যেমনই হোক না কেন, আপনার আমার আমাদের সকলের এবং শহরের প্রতি আমাদের প্রত্যেকের একটা মায়া কাজ করে, যে মায়াটা আমরা বারবার এই শহরে ফিরে আসি, বারবার এই শহরকে নিয়ে বিরক্ত হই, শহরকে নিয়ে গান করি, কথা বলি, কবিতা লিখি, বা এই শহরটাকে নিয়েই কখনো কখনো ভাবি না আর হচ্ছে না, এই শহরে আর থাকছি না, ওটাই বলা সার, বাকি সব ইতিহাস। ওকে, ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4 সিটি লাইফ, রিতা আছি আপনার সাথে টিল 8 PM, এন্ড নাও হিট দ্য সং।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas
1: United. গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 0961199966.
2: Nation, X Station.

0: Virgin Taka FM 90.4. City Life. City Life.
1: Welcome back to Taka FM 90.4. Rita Chi, apnar sathe City Life niye city te jara dhukchen. সিটি থেকে যারা বেরিয়েছিলেন গেল ঈদুল আজহা উদযাপন করতে, তারা এখন সবাই সিটির ভেতরে ঢোকার চেষ্টা করছেন। কারণ হচ্ছে ছুটি তো শেষ হয়ে আসছে, অফিস আদালত খুলে যাবে, বাচ্চাদের স্কুল খুলে যাবে, কলেজ ইউনিভার্সিটি। সো হ্যাভ আ সেফ রিটার্নিং, ওকে? অ্যালং উইথ ইট আপনি আমাকে লিখতে পারেন facebook.com/ilovedhakafm, এখানে কমেন্ট করতে পারেন 01841904904 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওয়াল, গানে যাচ্ছি আবার।

পরবর্তীতে আপনি আমাকে লিখতে পারেন facebook.com/ilovedhakafm, এখানে কমেন্ট করতে পারেন 01841904904 এই নাম্বারটাতে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। গানে যাচ্ছি আবার।

0: ফিনান্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই গ্যাস ইউনাইটেড।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
6: মুকুল টি স্টল,
7: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

Hey Siri, again, welcome back. Rita ji, appreciate Siri life niye ebong ঈদুল আজহা মানে কিন্তু একটু বেশ ভারী ভারী খাবার দাবার থাকে, স্পেশালি এটা তো আমাদের কোরবানির ঈদ হয়, তো সবার ঘরে মোটামুটি খাবারটা থাকে। সো বি কেয়ারফুল, এবং যারা নাকি স্বাস্থ্য সচেতন তারা একটু কেয়ার করে খাবেন, এবং অলওয়েজ ট্রাই টু হেল্প ইউর সেলফ, লাইট খাবার খাবারও চেষ্টা করবেন, কেমন, কারণ ভারী খাবারটার পরে পেটের মধ্যে একটু অনেকেরই ওলট পালট হয়। এখন তো ওয়েদারটা দেখেছেন তো কেমন ওয়েদার, এই জন্যই বললাম বি কেয়ারফুল। ওকে ওকে, বেশি বেশি পানি পান করবেন, কিন্তু এটা আপনার শরীরের জন্য ভালো, আর একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, দ্যাটস অল। ওয়াল, গানা যাচ্ছে আবার, এন্ড ইউ আর লিসনিং 90.4 চলছে সিটি লাইফ রিতার সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
5: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: ওয়েলকাম ব্যাক টু ঢাকা এফএম 90.4। রিতা আছি আপনার সাথে সিটি লাইফ নিয়ে। সিটিতে অনেক ঘটনাই ঘটে যায়, সিটিতে কত কিছু রটে যায়, সিটিতে কারো প্রেম হয়ে যায়, কারো বিচ্ছেদ হয়ে যায়, কারো বিয়ে হয়ে যায়, আবার কারো কারো পুরো জগৎটাই উজাড় হয়ে যায়। আপনার কোনটা হয়েছে? কিন্তু তারপরও আমরা মন
5: দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: ওয়েলকাম ব্যাক টু ঢাকা এফএম 90.4। রিতা আছি আপনার সাথে সিটি লাইফ নিয়ে। সিটিতে অনেক ঘটনাই ঘটে যায়, সিটিতে কত কিছু রটে যায়, সিটিতে কারো প্রেম হয়ে যায়, কারো বিচ্ছেদ হয়ে যায়, কারো বিয়ে হয়ে যায়, আবার কারো কারো পুরো জগৎটাই উজাড় হয়ে যায়। আপনার কোনটা হয়েছে? কিন্তু তারপরও আমরা মনটাকে শক্ত করে দাঁড়াতে চাই এই সিটির বুকে এবং নিজেকে সামনে এগিয়ে নিয়ে

যাচ্ছেন, আপনার অবস্থানটা কোথায়, আপনি চাইলেই আমার সাথে শেয়ার করে ফেলতে পারেন facebook.com/ilovedhakafm এই পেজে, আর একটু যদি পার্সোনালি বলতে চান দেন 01841904904. অলওয়েজ ট্রাই টু কিপ হেলদি অ্যান্ড হ্যাপি ইয়োরসেলফ, ওকে? ওকে, নাও এনজয় দ্য ট্র্যাক.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
1: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

CTG Life. চলছে সিটি লাইফ রিতার সাথে এবং আপনি টিউন করেছেন 90.4 এ ঢাকা FM, এই দেশের সবচেয়ে বড় রেডিও নেটওয়ার্ক মানে ঢাকা FM এর। বাট স্টিল উই আর লাভিং দিস স্টেশন, দ্যাটস ওয়াই স্টিল উই আর অন দ্য মাইক। ওকে, আপনারা আছেন বলে আমাদের কাজ করতে ভালো লাগে এবং আপনারা থাকেন বলে আমাদের মনে হয় পরের দিন রেডিওতে অবশ্যই যাব, মাইকটা অন করব, কথা বলবো। কিন্তু এই ফাঁকে নিজের কথাও তো বলতে হবে, তাই না? নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে সচল রাখতে হবে এবং নিজেকে উচ্ছল রাখতে হবে। এই জন্য মন খারাপ ভাবটা বেশিক্ষণ রাখা যাবে না। আকাশে যেমন মেঘ বেশিক্ষণ থাকে না, তেমনি মনের মধ্যে মেঘটা বেশিক্ষণ রাখা যাবে না। ওটাকে ঝরিয়ে দিতে হবে বৃষ্টির মতো করে এবং নিজেকে ভালোবাসতে হবে আপন করে। ওকে ওকে, এই কথাই রইলো, গানে যাচ্ছি, ফিরে এসে না হয় বিদায় নিব। ওকে,

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Nation, X Station.

ঢাকা ঢাকা ছাড়াও অন্যান্য শহর থেকেও আমাকে অনেকেই শুনছেন, তো আমার মনে হয় ঢাকা না বলে বলতে পারি। আরে দেশবাসী কেমন আছেন সবাই? শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে সিটি লাইফ রিতার সাথে। এতক্ষণ চলছিল, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খাবার তালিকার মধ্যে লাইট ফুড রাখার চেষ্টা করবেন, যেমন ছোট মাছ, তারপরে ধরেন এখন তো মিষ্টি আলু পাওয়া যাচ্ছে, কাঁচা আম কিছু কিছু পাওয়া যাচ্ছে, তো যে হয় না টক রান্না করা ইত্যাদি, এ ধরনের লাইট ফুডগুলো রাখার চেষ্টা করবেন। ইটস গুড ফর ইউর হেলথ অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার। ওকে ওকে, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড ট্রাই টু অলওয়েজ টিউন ইন উইথ জাগ এফএম 90.4। বাই।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: IS United, International Sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: IS United।
2: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড
1: বিসেন।
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
3: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 9.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। টানা 7 দিনের ঈদ উল আজহার সরকারের ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। সন্ত্রাসমুক্ত হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, কাউকে এখানে উচ্ছেদ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জীব বৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা। ক্যান্সার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য, ইঞ্জেকশনেই টিউমার সম্পূর্ণ নির্মূলের দাবি। লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের। এবং গোয়ায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে এখন বাংলাদেশের মোকাবেলা করছে স্বাগতিক ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদগণ। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধ, 7ই নভেম্বরের সিপাহী বিপ্লব এবং একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। সভায় UGC চেয়ারম্যান ডক্টর মামুন আহমেদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ জিয়াউর রহমানের দেশপ্রেম ও বিচক্ষণ নেতৃত্বের কথা তুলে ধরে বলেন,
3: তিনি সংকটকালে উদাহরণ যেগুলো তৈরি করেছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তার প্রত্যেকটি উদাহরণ অনুসরণ করে বাংলাদেশের রাজনীতির অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা, পরিচালনার অগ্রযাত্রা এবং প্রশাসনিক পরিবর্তনের অগ্রযাত্রা করা সম্ভব।
4: জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান চিন্তার জগতে, মননের জগতে, দর্শনের জগতে, জাতীয়তার ক্ষেত্রে তার বাংলাদেশী জাতীয়তাবাদ।
2: আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।
5: আমি জিয়াউর রহমানের যে কয়েকটা বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য মনে হয় আমার, তার মধ্যে প্রথমটি হচ্ছে যেটা, হচ্ছে তিনি বাংলাদেশী জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্য দিয়ে।
2: আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিক অবস্থানের কথা তুলে ধরে বর্তমানে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন।
6: আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম।
2: আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিক অবস্থানের কথা তুলে ধরে বর্তমানে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন।
6: আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ী ভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবাসিক

0: প্রজন্ম যারা তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
0: আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় আমাদের তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যে গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্পর কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে।
1: আলোচনা সভায় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান আদর্শকে ধারণ করে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারের ছুটি শেষে আগামীকাল খুলবে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এবছর ঈদ উল আজহা উপলক্ষে 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়কও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। আরো শুনুন প্রতিবেদনে।
3: ভোরের আলো ফুটতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চিরচেনা ব্যস্ততা। ঈদ উদযাপন শেষে ফের কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। ট্রেন থেকে নামা যাত্রীদের চোখে মুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো আনন্দের রেশ থাকলেও ফেরার তারা স্পষ্ট। ঢাকায় ফেরা যাত্রীদের কণ্ঠে নেই তেমন কোনো অভিযোগ।
4: ভিড় এত, মানে বসার সিটের চেয়ে স্ট্যান্ডিং বেশি।
5: ঈদই তো শেষ হইল না, তার মধ্যে তো চলে আসা হইল।
6: পড়াশোনা আছে, পরীক্ষা আছে, সামনে তো পড়তে হবে, জন্য চলে এসেছি।
3: এদিকে কর্মস্থলে ফিরতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানজটের চাপ। বাড়তি চাপ ছিল সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাশের মহাসড়কেও। তবে বড় ধরনের কোন ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে খুশি সড়ক পথের যাত্রীরা।
7: মোটামুটি স্বাচ্ছন্দ্যের সাথে এখানে এসে পৌঁছেছি ঢাকায়।
8: যাওয়া আসাটা অনেক ভালো এবং সুবিধাজনক ছিল।
9: ঈদ ভালোই কাটছে, যাতায়াতও ভালো হয়েছে।
10: দুদিন পর একটু যান বেশি হবে,
11: এখানে আগে ছিল আসা।
3: এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকা ফেরা যাত্রীদের ভিড়। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়ে চিরচেনা ঢাকা এখন মুখরিত হচ্ছে ফেরার মিছিলে।
2: শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান।
12: আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন।
2: আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে। আর চট্টগ্রামে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে, তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকবে না।
10: আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা

0: স্থানান্তর হওয়ার কথা বাইরে প্লেন রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। কোন বসতি উচ্ছেদ করা হবে না। সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই আশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
1: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মাদক সন্ত্রাস জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি আজ ফেনীর সোনাগাজী পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন এবং তিনি ছিলেন এদেশের উন্নয়নের উপকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটি এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। দেশে হাম উপসর্গ নিয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1377 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, ডিএসসিসি তিন দিনে 36,000 টনেরও বেশি কোরবানির পশু ও বিভিন্ন পশুর হাটের বর্জ্য অপসারণ করেছে। আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএসসিসি প্রশাসক জানান, তারা এই সময় 33,942 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ডিএসসিসি ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি এবং পর্যটককেওই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী, উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে 20 লাখ ইউরো অনুদান দিবে ফিনল্যান্ড সরকার। ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিসহ এমন কিছু গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেওয়া সম্ভব হবে যেখানে এতদিন অর্থের ঘাটতি ছিল। এই অনুদান এমন সময় এল যখন জাতিসংঘ ও এর মানবিক অংশীদাররা রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ত্রিমুখী ক্ষমতা সম্পন্ন নতুন ধরনের একটি ক্যান্সার বিরোধী ইঞ্জেকশন রোগীদের শরীরে টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, 11টি দেশে পরিচালিত এই আন্তর্জাতিক ট্রায়ালে এমন রোগীদের এই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাদের ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা পুনরায় ফিরে এসেছে এবং প্রচলিত অন্যান্য চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা এই ফলাফলকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। এটি ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অ্যামিভ্যান্টামাব নামের ইঞ্জেকশন এক তৃতীয়াংশের বেশি রোগীর টিউমার ছোট করে ফেলতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এর মধ্যে 15 জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান তাদের টিউমার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, যেসব ক্যান্সার রোগী চিকিৎসায় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি অকার্যকর হয়ে পড়ে সেক্ষেত্রে নতুন চিকিৎসা নজিরবিহীন সাড়া দেয়। ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে লেবাননের দক্ষিণাঞ্চলে ঐতিহাসিক বাফোট দুর্গ দখল করায় ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো আজ এই একটি টেলিভিশন চ্যানেলে বক্তব্যে একথা জানান। তিনি বলেন, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রাখা ও দেশটির ভূখণ্ডে তাদের ক্রমবর্ধমান দখলদারিত্বের কোন যুক্তিসঙ্গত কারণ নেই। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা না থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসান সংক্রান্ত কোন চুক্তি মেনে নেবে না। তিনি আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত পার্লামেন্টের এক অধিবেশনে বক্তৃতা করছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটি হেক্সেথ হুঁশিয়ার করে বলেছিলেন, চলমান আলোচনা ভণ্ডুল হলে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালাতে প্রস্তুত। দাতব্য চিকিৎসা সংস্থা মেথসাস ফ্রোতিয়ের এমএসএফ সতর্ক করে বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এমএসএফ এর উপপরিচালক অ্যালান গঞ্জালেস জানান, এর আগে কখনো স্বল্প সময়ে এত বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়নি। ডিআর কঙ্গোতে এখন 1,000 বেশি ইবোলার রোগী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেখানে ইবোলায় মারা গেছে অন্তত 246 জন। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন স্বাগতিক ভারতের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে 2-0 গোলে পরাজিত করে নেপাল নারী দল প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে। ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের জন্য 163 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 14 ওভারে 4 উইকেটে 95 রান করেছে। এর আগে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রান করে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বাংলাদেশ স্বাগত স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তর নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। সন্ত্রাসমুক্ত হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, কাউকে এখানে উচ্ছেদ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যান্সার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য, ইঞ্জেকশনেই টিউমার সম্পূর্ণ নির্মূলের দাবি। এবং গোয়ায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে এখন বাংলাদেশের মোকাবেলা করছে স্বাগতিক ভারত।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
6: শুনছেন ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় রাত ৯টা।
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। শুরু হয়ে গেল আজকের আয়োজন, ইংলিশ ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে স্বাগত জানাচ্ছি আমাদের ATM স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, IELTS ইংলিশ শেখানো, ইংলিশ শেখার সাথে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এদেশে যেন একটা মানুষও বেকার না থাকে, হালাল ভাবে ঘরে বসে ইনকাম করতে পারে এবং কিছু মানুষ যেন সহজেই সরকারি চাকরি পেতে পারে, এটা নিয়ে কাজ করছি। কাজ করছি একটা বড় অংশ যারা দেশের বাইরে যেতে চায়, স্টুডেন্ট ভিসায় যেতে চায়, ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যেতে চায়। একটা অংশ আমাকে বলে, স্যার যাদের যোগ্যতা আছে তারা তো স্টুডেন্ট ভিসায় যেতে পারে, যাদের যোগ্যতা নাই তারা কি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে কিনা, সেই সুযোগটাও আছে। এবং দীর্ঘদিন কাজ করছি, একটা বিশেষ মোটো নিয়ে কাজ করি এবং তা হচ্ছে, যদিও নামটা ATM, ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন। যারা এবার পাশ করেছেন SSC, HSC, দাখিল আলিম এবং যারা পাশ করেছেন ডিপ্লোমা অথবা অনার্স পাশ করেছেন অথবা চাকরি করছেন, তারা অনেকে চাই, স্যার আমরা IELTS করে কি করতে পারি, আমরা ইংলিশ থেকে কি করতে পারি, আমরা কি আসলে দেশে কিছু করতে পারি কিনা অথবা দেশের বাইরে যেতে পারি কিনা, বৈধভাবে কিভাবে করতে পারি, অল্প খরচের মধ্যে যেতে পারি কিভাবে, স্কলারশিপ নিয়ে যেতে পারি কিভাবে, হ্যাঁ বিনা পয়সায় পড়তে পারি কিভাবে। অনেকে আমাকে এটাও বলে, কিভাবে হাজবেন্ড বা ওয়াইফ একজনের যোগ্যতা দিয়ে সবাই যেতে পারে অথবা বাচ্চা সহ যেতে পারে কিভাবে, হ্যাঁ একটা একটা পরিবর্তন দরকার, এটা কিভাবে করা যায়। সবকিছু মিলে আজকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় আপনাদের GPA লিখবেন, কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, রেজাল্ট কেমন ছিল, আর উদ্দেশ্য কি, আপনারা দেশে থাকতে চাচ্ছেন না বিদেশে যেতে চাচ্ছেন, ইংলিশ শিখে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে কত বয়স পর্যন্ত যাওয়া যায়, তো আপনারা এই জাতি প্রশ্ন করার আগে একটু নিজেদের ডিটেলসটা লিখুন, আমি আশা করি তাহলে সহজে এবং স্পেসিফিক অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন করার আগে আমার দর্শকদের বলতে চাই, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনি কিন্তু অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইল পেজ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। স্যার আমার প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আজকের আলী হোসেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কি আমি IELTS করতে পারবো নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে?
2: আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়েছে, তুমি তো আর লেখাপড়া করনি, বাট বয়সটা এখন কত বয়স? যদি বয়সটা মোটামুটি হয় যেমন 30-35 আশেপাশে হয় তাহলে অনেকগুলো সুযোগ এখনো আছে। এমনকি আরো একটু বলে রাখি, অনেক সময় আমাকে বলে, স্যার লেখাপড়া হয়নি তাই বলে কি স্বপ্ন পূরণ করবো না, লেখাপড়া ভালো করতে পারিনি তাই বলে কি বাকি জীবনটা এইভাবে চলবে, আমাদের কি কিছু নাই? হ্যাঁ যারা লেখাপড়া করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে তারা তো আমেরিকাতে, কানাডাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যাদের নাই তারাও কি যেতে পারে? যেমন সেই আলী হোসেন মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করেছে, বাট তারও তো ইচ্ছা করে যে বড় কিছু হওয়ার, তারও তো ইচ্ছা করে তার পরিবর্তন একটা আনার, তার ইচ্ছা করে যে ইউরোপের মতো জায়গায় কয়েক লক্ষ টাকা হালাল ইনকাম করার। আজকে গুড নিউজ দিচ্ছি, আলী হোসেনের মতো যারা আছে, যারা তেমন লেখাপড়া করেনি, তাদেরকে একটু ইংলিশ শিখতে হবে, IELTS লাগবে না, বাট তাদেরও সুযোগ আছে বিভিন্ন দেশে, ইউরোপের বেশ কিছু দেশে, যেমন এখন সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা দিচ্ছে, IELTS 5 পেলে, জাস্ট 5.5 বা 5 পেলে স্টুডেন্ট ভিসা হচ্ছে, ইন্টারমিডিয়েট পাশ হলে অথবা আলিম পাশ হলে অথবা অনার্স পাশ হলে অথবা ফাজিল পাশ হলে মাদ্রাসা থেকে হচ্ছে, আবার এদিকে জেনারেল লাইন থেকে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানে যে অন্য দেশে যাওয়া যায়, বাট অনেকেই জানে না মাত্র আইএলটিএস 5 পেলে যাওয়া যায়, এটার পাস হলে অথবা ডিগ্রি পাস বা অনার্স পাস হলে। এবং এটা অনেকে জানে না মাদ্রাসা থেকে যাওয়া। আজকে তার সাথে যোগ করে দেব, আমি খুব কমই বলতে পেরেছি এত বড় গুড নিউজ, এবং সেটা হচ্ছে ইউরোপের সাইপ্রাসের মতো দেশে, যেটা আপকামিং সেনজেন একটা কান্ট্রি, এবং সেখানে এখন স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এবং সেই সংখ্যা আমি বলবো সেটার সম্ভাবনা মোর দ্যান 90%। অর্থাৎ যাদের লেখাপড়া তেমন নয় আলী হোসেনের মতো, তারাও এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমরা এখানে গড়ে তুলছি, তাদেরকে জাস্ট স্পোকেন আর রাইটিং শেখাচ্ছি, জাস্ট যারা কিচ্ছু পারে না জিরো থেকে শুরু করছি, লেখাপড়ার যোগ্যতা ওখানে লেখা নেই, এখানে ইউরোপে যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক নিয়ে, কাজের ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ এই সুযোগ তো আছে কিছুদিন। আমি বলেছি আমার জীবনে কখনো কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখেনি, যতটুকু স্বপ্ন দেখাই ততটুকু সত্য স্বপ্ন দেখাই ততটুকুই। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এত টাকা নাই ইউরোপে যাব ওয়ার্ক পারমিট ভিসায় বা কাজের ভিসায় যাব, সে টাকা নাই, তাহলে আমার জন্য কি অন্য কোনো স্বপ্ন পূরণের সুযোগ আছে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এশিয়াতে কিছু কিছু ওয়ার্কের সুযোগ আছে, কাজের ভিসার সুযোগ আছে, যেমন এখন এই মুহূর্তে এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ লাওসে কাজের ভিসা হচ্ছে অল্প টাকায়, খুবই সামান্য টাকায়। অর্থাৎ যেটা হলো ইউরোপে যেতে যত লাগে তার 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, তার 4 ভাগের 1 ভাগ খরচ, অল্প খরচে যাওয়া যাচ্ছে এশিয়ার একটু উন্নত দেশ, এবং সেখানে লাওসে ভিয়েতনামের পাশে, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কোনো বয়স উল্লেখ করা নাই কত বয়স যাওয়া যাবে, অর্থাৎ যে কোনো বয়সে যাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো একটা ইনকাম, হালাল ইনকাম, অর্থাৎ হালাল ইনকাম করতে পারছে, ভালো ইনকাম করতে পারছে, অল্প টাকায় যেতে পারছে, স্বপ্ন পূরণ করতে পারছে, সবকিছু মিলে। অনেকে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন সুখবরগুলো, স্টুডেন্ট ভিসা বললেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার সেটা বললেন, এবং সে সঙ্গে সঙ্গে কাজের ভিসার কথা বললেন, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ঢাকা এফএম তো আমাদেরকে সুযোগ দিবে না, সময় দেয় না। হ্যাঁ, প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো, তার হয়ে গেল বা শেয়ার করা হলো, কিন্তু কাজটা কি করবে? কাজটার জন্য আমার একটা টিম আছে এটিএমস এ, একটা বড় টিম, একটা অংশ তারা ইংলিশ শেখাচ্ছে, টিচাররা আইএলটিএস করাচ্ছে, এ যারা কিচ্ছু পারে না তাদের জিরো থেকে শুরু করেছে, আরেকটা অংশ তারা ভিসার কাজ করছে, ভিসা টিম, তারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কের জন্য কাজ করছে, সাহায্য করছে তাদেরকে, এবং তাদেরকে কনসালটেন্সি দিয়ে হেল্প করছে যাতে তারা প্রতারিত না হয়। একটা জায়গাতে পাওয়া গেল যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক কোটি টাকা রাখলে কেউ নিবে না, কয়েক বস্তা টাকা রাখলে কেউ ধরবে না, ছুবে না, এরকম একটা জায়গা। আপন ভাই বোন অনেক বিক্রি করে, কিন্তু এটিএম সে এটা কখন সম্ভব? আমি যাদের বেঁচে আছে সম্ভব নয়। চাপ তা আমার ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আপনাকে, আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আমার সাথে আছে প্রায় দীর্ঘ বলবো যে প্রায় 2 যুগের কাছাকাছি হলো আমার সাথে আছে এই নাম্বারটা, প্রায় 2 যুগ। তো আমার সেই ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। বলছি ব্যক্তিগত নাম্বার, আমাকে অনেকে এটিএম স্যার পরে অথবা মানুষ গড়া কারিগর পরে। আমার নাম্বারটা বলছি, এটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনারা কল না করে বেশিরভাগ ভালো হবে SMS করলে, অর্থাৎ মেসেজ করলে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আমার অবসর সময়ে এটা অ্যান্সার করার চেষ্টা করি। যেগুলো আমি পারি না সেগুলো আমার কলিগদেরকে দিয়ে দিই, তারা আমার সহকর্মী, তারা আপনাকে রেসপন্স করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ, অর্থাৎ আজকে হোক আর কালকে হোক ইনশাল্লাহ করবে, অথবা আজকে সকালে হোক আর বিকালে হোক এর মধ্যে করবে ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিচ্ছি ব্যক্তিগত নাম্বার আবারও, যেটা হোয়াটসঅ্যাপ বললাম, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার ইউটিউবে যে দেখবেন প্রায় 400টা ভিডিও আছে আমার, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, যতজন এই 400 ভিডিও পুরোটা দেখবেন ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে, ততজনের। এবং আমি বলবো যদি কেউ বিদেশে যেতে চান অথবা বিদেশে করতে চান, এই ভিডিওগুলো দেখার আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না বা আপনার ক্যারিয়ার নিয়ে যাত্রা শুরু করবেন না, আগে দেখুন তথ্যগুলো জানুন, তারপর আপনি করুন। একটা কথা বলতে হচ্ছে, ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, আপনার সবার জন্য, আই এম মেকিং অ্যাওয়ার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, যেটা খুবই দুঃখজনক। আমার ভিডিও, এটিএম স্যারের ভিডিও, এটিএম পেজে আছে, কোথাও হচ্ছে এটিএম সার পেজে আছে, অথবা ইউটিউবে আছে এটিএম সার ইউটিউবে চ্যানেল। এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কেউ কেউ এআই দিয়ে আমার ভিডিওকে অন্য কণ্ঠ অন্য কোনো মেসেজ দিয়ে তারা আপনাদেরকে প্রতারিত করছে। কেউ কেউ আমাদের কাছে তথ্য কিছু এসেছে এবং আমাকে দেখিয়েছে, কিছু মেসেঞ্জারে দেখিয়েছে। এই জন্য বলবো কষ্ট করে হলে একবার দেখা করুন, সরাসরি দেখা করুন। আর আমি যে নাম্বারটা বললাম মুখে বললাম, এই জন্য মুখে এই জন্য বললাম, কারণ আপনি জানেন ভিডিওর সাথে অনেকে কিন্তু দিতে পারে নাম্বার, মুখে যেটা বললাম সেটাকে কেউ কিছু বিক্রি করতে পারবে না, কারণ হচ্ছে এটা আমার কণ্ঠ। আপনারা দেখবেন যারা এআই নিয়ে কাজ করছে, এআই তে আমার ভিডিও গুলোকে তাদের কণ্ঠ দিয়ে বা আমার কণ্ঠের সাথে মিলাই করার চেষ্টা করছে, দেখবেন যে মিলছে না, কণ্ঠ মিলছে না। হ্যাঁ ভিডিও ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, কিন্তু কণ্ঠ মিলছে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো কষ্ট করে হলো আসেন। যদি গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার বাড়ি কোথায় হতে পারে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, হতে পারে আপনার বাড়ি রংপুর বা দিনাজপুর বা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ময়মনসিংহ হতে পারে, যেখানেই হোক না কেন, যেখানেই হোক, বাংলাদেশে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসতে 8-10 ঘন্টার বেশি তো লাগার কথা, যেখান থেকে হোক, অর্থাৎ একটা দিন ব্যাক বেলা, তাতে কষ্ট করে চলে আসুন। প্রয়োজনে দুটা মুরগি বা দুটা হাঁস বিক্রি করে আসুন, তাও আসুন, তাও জেনে নিন, তার বুঝে নিন, তারপরে আপনারা কাউকে টাকা পয়সা দেন। কিন্তু আগে আপনার টাকা পয়সা দিচ্ছেন কেন ওদেরকে? আপনার টাকা পয়সা দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা কেন আপনাকে দিবেন? এত তো লাগে না, আমরা তো বিনা পয়সায় ভিসা প্রসেস করছি, ভিসা না হলে কিছুই নিচ্ছি, ভিসা হলে কিছু, না হলে কিছু না। তো সুতরাং এই সুযোগটা আপনার কাজে লাগান। আর এই যে আমি বললাম, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য পুরো অ্যাড্রেসটা দিতে পারছি না, বাট এটুকু বলে দিচ্ছি ঢাকার মালিবাগে এটিএম যা সততার সাথে পরিচালিত। তো যে নাম্বারটা বললাম, এই নাম্বারে কথা না বলে বা এই নাম্বারের সাথে যুক্ত আমার সহকর্মী যারা আছে তারা আপনাকে কল ব্যাক করা পর্যন্ত এবং আমার সাথে এখানে আসা পর্যন্ত আপনারা কোনো এই ধরনের লেনদেন করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তবে যারা অনলাইনে কোর্স করছেন তাদেরকে দেখবেন যে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে মিলিয়ে নেবেন, তখন আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
3: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, আমি তো দেশের বাইরে যেতে চাই, বাইরে যেতে ইচ্ছুক, আমাকে কি ইংলিশ শিখতে হবে?
2: আচ্ছা নজরুল, কোন ব্যাকগ্রাউন্ড কিন্তু শুনি নাই, কি পাস তা কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে কি যেতে দেশের বাইরে যেতে চাই। হ্যাঁ যেতে চাই, কি যোগ্যতা, কোনটাতে যাবেন? আপনি স্টুডেন্ট বসে যাবেন নাকি ওয়ার্ক পারমিট বসে যাবেন? আপনার যোগ্যতা দেখবো জানতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা কেমন তা জানতে হবে, আপনি ম্যারিড কিনা আনম্যারিড কিনা, অথবা আপনার বাচ্চা কাছে আছে কিনা, সবই জানতে হবে। তো মানে হওয়ার পরে আমি তো কখনো মিথ্যে স্বপ্ন দেখাই না, আপনি তথ্য না দিলে আমি কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, আপনি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমি বলবো, আবারও বলছি, যারা তথ্য দিচ্ছেন কিন্তু জাস্ট স্পেসিফিক তথ্য দিচ্ছেন না, আপনার ডেটা দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু ভুল করতে পারে। আমি সেই ভুলটা করতে চাই না, আমি কিন্তু আপনার ক্যারিয়ারের ডাক্তার, আপনি আমি আপনার যে গড়ার জন্য কারিগর, তো আমি সেই ক্ষেত্রে কেমন করে আপনাকে বলি যে আপনি যেতে পারবেন? আরেকটা কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাতেও কিছু বয়স উল্লেখ থাকে, সার্টেন বয়সের পরে অনেক জায়গায় নেয় না, তো সেটা তো আপনি উল্লেখ করেন, যেতে চান? আমি তো কখনোই কাউকে মিথ্যা স্বপ্ন দেখে না, আমি তো বললাম গত 23 বছর মানুষের স্বপ্ন পূর্ণ কাজ করছি, 23টা বছরে তো আমাকে কেউ কখনো প্রলুব্ধ করেও লোভ দেখিয়েও আমাকে তো কিনতে পারেনি। আমি তো বলেছি যে আমাকে 100 কোটি 1000 কোটি কোটি কোটি টাকা আমাকে কেনা যাবে না, 100,000,000,000 টাকা আমাকে কেনা যাবে না, অর্থাৎ যেটা হারাম সেটা থেকে আমি যাব না, কখনো যাইনি। যদি কখনো কেউ মনে করেন কারো দ্বারা এটিএম সে কারো দ্বারা ক্ষতি হয়েছে বা আপনার যা প্রাপ্য সেটা আপনি পাননি, বা আপনি মনে করছেন আপনার থেকে কেউ নিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে, সেদিন মনে করবেন যে আমি বেঁচে নাই, বেঁচে থাকলে তো হবে না ইনশাআল্লাহ। এটিএম যতদিন আছে আমি যতদিন বেঁচে আছি ওইটার সুযোগ নাই। গত 23 বছরে একটা ঘটনা ঘটেনি, বাকি জীবনে ইনশাআল্লাহ ঘটবে না। আমার ঠিকানা, আমার পরিচয়, আমার পূর্ব পরিচয়, যেটা আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঠিকানা সব যেখানে দেওয়া, পাসপোর্ট যেখানে দেওয়া, এনআইডি যেখানে দেওয়া, সেই নাম্বারটি আপনাকে দিচ্ছি, আমি এই সৎসাল আছে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা আমার সিগনেচার নাম্বার বা আমার যে নাম্বারটা মূল নাম্বার সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনার প্রত্যেকে রিসেভ করে রাখুন। এই নাম্বারটা কিন্তু নাম্বার না, এটা জীবন পরিবর্তন, এটা একটা পরিবারের আহার, এটা একটা পরিবারের দারিদ্রতা থেকে সামনের দিকে আগানো, সেই নাম্বারটা দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, যেহেতু আমাকে এটিএম স্যার বলে এই নামেই দেখবেন যে পেজ আছে, এই নামেই দেখবেন যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটিএম স্যার, একটু সাবস্ক্রাইব করে দেখুন। 01712 80 81 93, আবার বলছে 01712 80 81 93, এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে বেশি ভালো হয়। আমি একটু বলে রাখি একটা হাদিস এবং কোরআনের কিছু ইঙ্গিত আছে এরকম, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পুরো পৃথিবীকে জমিনকে আল্লাহর দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন। আবার বলি, এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা দিনদার জন্য দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা সৎ, যারা আল্লাহর কথাগুলো মেনে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতো চলছেন, তাদের জন্য পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন, পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন, দুনিয়া অর্থাৎ। এটা অনেকে মনে করে যে না না, তাহলে যারা ঠিক মতো চলছে না, নামাজ কালাম পড়ছে না, যারা আল্লাহর কথা শুনছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চলছে না, তাদের কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ আছে। দেখবেন যে তারা একসময় তারা হতাশ থাকে, শান্তিতে নাই, আর পুরো পৃথিবী রাজত্ব দিয়েছেন শুধুমাত্র এই দিনদার ব্যক্তিদের জন্য। তাদের যতটুকু আছে তাতেই তারা পুরো পৃথিবী এনজয় করে, তারা সুখী আদায় করে। আমি যেন বলবো যে যেখান থেকে আছেন, ওই যে একটা কথা মাথায় রাখবেন, সে বিদেশে যাক, দেশে থাকুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, সততা এমন একটা জিনিস, অনেস্টি নেভার ডাইজ, সততার কোনোদিন মৃত্যু হয় না। স্বাভাবিক কষ্ট হতে পারে, বাট সততার কোনোদিন মৃত্যু হয় না। আই হোপ ইট গট মাই পয়েন্ট।
3: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন শিবু বেগম, তিনি লিখেছেন, স্যার আমি পলিটেকনিক থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি আইটিএস করে বিদেশে যেতে পারবো ভালো কোনো দেশে? তিনি আসলে
2: বিস্তারিত লেখেন না, তারপরে তো কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা বলছেন, তাই না? তোমাদের শুভকামনা, কম্পিউটার সায়েন্স পড়ছো কিন্তু একটু আগে আমাকে জানাতে বা একটু আগে আমার সাথে দেখা করতে। এই কম্পিউটার সায়েন্সে যারা পৃথিবীতে একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে বা প্রথম এক দুইয়ের মধ্যে কে আছে, আইটি তে কারা ভালো? আপনি অবাক হয়ে যাবেন, চায়নাতে বিনা পয়সায় পড়ার সুযোগ, বিশ্বমানের এডুকেশন, আইটি নিয়ে পড়ার সুযোগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এবং সেখানে এখন এআই এর যে চর্চা চলছে সেটা আমাদের দেশে এখন হয়নি, ওখানে এআই এর একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপ্লিকেশন চলছে, তো সেখানে তুমি পড়তে পারো। তুমি এখানে কোথায় পড়ছো জানি না, বাট তোমার যদি সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় পড়ো। আমার দেশের কোথাও নিষেধ করা নাই, তুমি যেতে পারবে না, বরং তুমি ওখান থেকে পড়ে এইটা আমাদের দেশে অ্যাপ্লাই করো, দেশ উপকৃত হবে ইনশাল্লাহ। ভালো জায়গা থেকে পড়ো, তুমি তো জানতেই না পৃথিবীর মানে সবচেয়ে আইটি তে যারা ভালো একেবারে মানে প্রথম এক দুইয়ের মধ্যে, যদি আমেরিকা বলো, চায়না বলো, এর চেয়ে বেশি আর কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে? সেখানে তুমি পড়তে পারছো, চায়নাতে তুমি একদম ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারো, লেখাপড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, তুমি সাথে আরো কিছু স্টাইপেন্ড পেতে পারো, সবকিছু মেরে তোমার জন্য একটা বড় সুযোগ ছিল। এটা তো অনেকেই জানে না, আর তা আরো অবাক হবেন যে কম মানে জিপিএ নিয়ে, 2.5 জিপিএ নিয়ে চায়নাতে স্কলারশিপ পড়তে পারছে, তা স্কলারশিপ যেতে পারছে, তা আবার ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। এবং ওরা যেটা চায়, ওরা যেটা পড়ায়, দেখবেন যেটা প্রয়োজন না সেটা তারা পড়ায় না, যেটা শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা পড়ায় না তারা, অর্থাৎ ওখান থেকে পড়লে সে কিছু করতে পারবে জীবনে ইনশাল্লাহ। এই সুযোগ তো আমার আছে, অর্থাৎ কয়জন জানতেন বা আজকে যারা আছেন গার্ডিয়ান অনেকে জানি না, বলে স্যার টাকা পয়সা লাগবে, কত লাগবে? আর টাকা পয়সা ছাড়াও তো যাওয়া যায়, সামান্য কিছু খরচ, বিমান ভাড়ার সাথে আরো অল্প কিছু খরচ। একটা ছেলে বা মেয়ের জীবন যদি 2-2.5 লাখ টাকাতে গড়ে দিতে পারে, একটা উন্নত দেশে যেতে পারে, পড়তে পারে, ওখানে কিছু ইনকাম করতে পারে, ওর সাথে ওখানে নিজেকে গড়ে তুলতে পারে, সংসারের অভাব দূর করতে পারে, মাত্র 2-2.5 লাখ টাকা দিয়ে, এটা আমরা কয়জন জানি? আমরা হতাশ করছি, এরপরে জীবনে একবার আসেন, দেখা করুন, জানুন, আপনি কেন হতাশ হচ্ছেন? এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন মনে হয় এবার মিষ্টির দোকানগুলোতে খা খা করেছিল এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টে আমি দেখেছি যে খা খা করেছিল, কে মিষ্টি কিনতে যাবে? ছেলের রেজাল্ট হয়েছে, মেয়ের রেজাল্ট হয়েছে, ভালো হয়নি, আশা করেছিল জিপিএ 5 পাইনি, আশা করেছিলাম ফোর প্লাস, পেয়েছে তো থ্রি এর নিচে, আশা করেছিল ভালো রেজাল্ট করবে, দেখেছে পাঁচ ফেল করেছে, এরকম অনেক হয়েছে এবার। এই যেন মিষ্টির দোকানে খা খাচ্ছিল, অনেকটি ফেরার মতো ছিল, অন্য সময় ছিল উপচে পড়া ভিড়, এবার কিনতে যায় নাই, খুব কম, কেন আশানুরূপ রেজাল্ট পায়নি। যে জিপিএ ফাইভ চেয়েছিল, গোল্ডেন চেয়েছিল, সে হয়তো নর্মাল একটা পেয়েছে, অর্থাৎ তার আশার মতো হয়নি। তো এইরকম সময় আমি একটা গুড নিউজ দিচ্ছি যারা ফেল করেছে তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে একটু তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেল পড়া যায়, ডিপ্লোমা, তিন বছরের ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, থাকার চেয়ে অনেক কম। সেখানে তারা ফেল করে নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তা উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই তিন বছরের পরে জাস্ট দুই বছর যদি যোগ করে তাহলে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবং আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হতাশ করছি, একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না। আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, বুঝে বললাম, যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে এক সময়, যারা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতে তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সে পড়ে যাওয়া বা ইন্টারে পড়ে যাওয়া হতো, তাই তো, এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি ওই জন্য বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েট পরে আমাদের সময় তখন উনি ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা উনি একজন ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার, বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই। তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারি পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে বিবিএস পড়তে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম, আর অন্যগুলো কোচিং করলাম না, শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়, কানাকানি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটা জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছিলাম দুজনেই। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতেন, পাহাড় দিতেন যে না কি কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কান্দলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বনা বাক্য বললেন, এমনই একটা কথা বললেন, দেখো তুমি এটা যে চান্স পাওনি এই জন্য, যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন এই জন্য, আর তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই নিশ্চয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে বিএসসি করবে অথবা সে কি করবে এমবিবিএস করবে। তা আমি আমার ভাবতেছিলাম যে কি আসলে হতে পারে, এমবিবিএস এর চাইতে ভালো আর কি হতে পারে, আমার তো মাথায় ধরে না। আমার আম্মা তো বললেন তোমার জানা আর ভালো কিছু আছে। ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরেই আমার কাছে কিছু ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, আইটি নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে আইটি তে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। এমবিবিএস এ তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু সিএসসি তে চান্স পাওয়া খুব অল্প কয়েকজন, মাত্র 30টার মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে ঢাকা ভার্সিটিতে। এমবিবিএস এ কত হাজার হাজার চান্স পাবে, কয়েক হাজার, এখন 5,000-এর মতো। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জনের মধ্যে যেটা সুযোগ আছে সেটা আমি তো ফেললাম দেশের বাইরে আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন। ওটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন, আমি বলবো এটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি, পড়াশোনায় ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলেও তুমি এরপরে যাবে ইনশাল্লাহ, আইএলটিএস করেও যেতে পারবে ইনশাল্লাহ, আইএলটিএস ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখন কিনতে পারিনি, বলেছিলাম যে এটিএম এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাল্লাহ ধরবে না, ছুবে না, সেই প্রতিষ্ঠান করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712-80-81-93। আপনারা আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712-80-81-93। আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন সেখানে আপনার একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানা, বিবাহ না করলে সেটাও জানা। আর একটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসের 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো তাদের ইনশাআল্লাহ।
3: অনেক ধন্যবাদ। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণে কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিব আপনার কাছে, আপনি অলরেডি তার উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন তিনি হচ্ছেন বলেছেন যে স্যার আমি নবম শ্রেণীতে পড়ি, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা এই বিষয়ে। এবং আরো একটা আমি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে সাইফুল ইব্রাহিমের, তিনি লিখেছেন আমি 1994 সালে HSC সাউদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
2: আচ্ছা, প্রথমে যিনি 9 এ পড়ছে তার কথা একটু বলে রাখি, তুমি ক্লাস 9 এ পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে শত্রু, মানুষের শত্রু কে, এটা কে বলতে পারবেন? সিফাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
3: ইচ্ছা শক্তি,
2: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রু কে? শত্রু, স্বীকৃত শত্রু, এখন কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টারই কি মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনারা অবাক হয়ে যাবেন, এই সমস্ত চ্যাপ্টার, যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টারে এসে এইটা হলে আর কোনো কিছু তার দরকার নাই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে তাহলে সে দ্বিতীয়, তৃতীয়, 100, 150, 200 বা 1 লক্ষ যে তার অস্ত্র আছে সে কোনটা কাজে লাগে না, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজেই শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে পারে, অর্থাৎ যাকে হতাশ করা যায়। আপনি দেখবেন কয়েকদিন আগে আমার কাছে প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাল্লাহ আবার জয়েন করবো, তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশে এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলেছে আমি আগে পাঁচ ভক্ত নামাজ পড়তাম। আমি তোমার কাছে আজকে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ভক্ত পড়তাম, এক ভক্ত কাজা হতো না। আমি তোমার কি গতকাল ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ভক্ত পড়তাম। আমি তার আগের দিন ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ভক্ত পড়তাম, এক ভক্ত জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম। আমি তো সপ্তাহ আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়ব। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু পাঁচ ভক্ত নামাজ পড়ত, সে একসময় মানে দিনের দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের পাঁচ ভক্ত নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটাই দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন এক ভক্ত পড়বে। এবং তারপরে কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করে দিয়েছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুদের প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘৃণা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তানের ঘরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ফজর দিন শুরু করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাক আছে সেই পোশাকে নামাজ পড়বে। আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতে নামাজ হবে ইনশা। আপনি শার্ট প্যান্ট পরেছেন, তাতেই নামাজ হবে। আপনি শুট টাই পরেছেন, তাতেই নামাজ হবে ইনশা। যে অবস্থান যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশা। পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হতাশা থেকে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে দিন শুরু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে, স্যার আমি তো আমি আল্লাহ কাছে চাই, এতবার বলি কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু। কেন হবে? তার ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন তখন ঘুমাই আছো, আল্লাহ যখন রিজিক বন্টন করছো তুমি তখন ঘুমাই আছো, ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর যেন না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে। দিন শুরু করো, দিন শুরু হওয়ার আগে অলস্য থেকে পরিহার করো। ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আর যে নাইনে পড়ছো তোমাকে এখন বলবো, এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না করো, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কিভাবে জানেন? যদি এটিএম থেকে যদি কেউ আইএলটিএস করে, যদি সে দুর্বল থাকে, সে জিরো থেকে শুরু করবে, অথবা মোটামুটি লিখতে পড়তে পারে, সে লেভেল ওয়ান টু করবে, লেভেল ওয়ান টু করলো, আইএলটিএস করলো, আইএলটিএস এ যতজন 7 পাবে এটিএম থেকে আইএলটিএস করে, ততজনকে আমি চাকরি দিব ইনশাআল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13টা স্টেটের সাথে কাজ করছে, 13টা রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার। সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা বিটুবি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএম এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএম থেকে আইএলটিএস করে, যতজন 7 পাবে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দেয়ার ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দেয়ার এজ, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বললাম, যদি 7.5 পাই তাহলে আমি এটিএম সে চাকরি দিতাম, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাল্লাহ। তো তুমি কেন বেকার থাকবে? তোমার বেকারত্বের জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আরেকটা কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএম থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে ঘরে বসে একটা ছেলে ক্লাস সেভেন এইট পাস করা বা কোনো মতো ইন্টার পাস করেছে বা কিছু পাস করেনি, পাস করেনি স্কুলে যায়নি, সেও ইনশাল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসব খুঁজে পেতে হারিকেন দিয়ে খোঁজা লাগবে, টর্চ লাইট দিয়ে খোঁজা লাগবে, যদি আমার কাছে কেউ মানে চাকরি ইনশাল্লাহ। তুমি কেন বেকার থাকবে, তোমার বেকারত্বকে জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আরেক কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএম থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে ঘরে বসে একটা ছেলে ক্লাস সেভেন এইট পাস করা বা কোনো মতো ইন্টার পাস করেছে বা কিছু পাস করেনি, পাস করেনি স্কুলে যায়নি, সেও ইনশাল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসাথে খুঁজে পেতে হারিকেন দিয়ে খোঁজা লাগবে, টর্চ লাইট দিয়ে খোঁজা লাগবে, যদি আমার কাছে কেউ মেনে চলে। কথা বললাম, আপনি হয়তো বিশ্বাস করছেন, জানি না যে কেউ

0: অস্থায়ীদের খুঁজতে হবে, দেশে কোন বেকার আছে কিনা, ইনশাল্লাহ সেদিন আসবে।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের যে পরবর্তী প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমাদের একজন বন্ধু, তার বয়স হচ্ছে 43, শেষ হলো তো, তিনি 1994 সালে এই চিঠি দিয়েছেন এবং সৌদিতে ছিলেন, তো এখন
0: সৌদিতে ছিলেন,
1: কিছু করা
0: আচ্ছা
1: যায় কি?
0: ওনারটা ভুলে গেছিলাম আমি, একটু বলে রাখি বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না? আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন, 40, বুঝছেন?
1: বলো তো
0: অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয় তো 40-এর পর থেকে, 40-এর আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে। দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40-এর আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমি করেছেন আমাকে, আমি মানে 30-এর আগেই আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28.5 বা 29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের, তাও প্রধান কর্মকর্তা পদ, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে, 40-এর মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়সে পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। যেমন দেখবেন যারা বড় পদে যাচ্ছে যখন 40-এর পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40-এর পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখুন 40-এর পরে হয়, ঠিক আছে? এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায় থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে, টেরিটরি সেলস থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে, বা একদম বড় প্রতিষ্ঠানের ওই জিএম পর্যন্ত, দেখবেন যে 40-এর আগে হচ্ছে তার, ওনার বয়স 43। এখন ওদের বলতে পারেন যে সত্যিকারও ছিলাম, আসছি কিন্তু বাড়িতে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। মাথায় রাখবেন আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প করেছিলাম, বাস পাখি আমি সংক্ষেপে একটু বলছি, বাস পাখি তার জীবনের কিন্তু 40-এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়, তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ, থাবা, যেটা দিয়ে সে শিকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40-এর আগে একটু ইয়ে হতে থাকে, 35-এর পর নষ্ট হয়, 40-এ অকেজো হয়ে যায়। 40-এর পরে একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যেয়ে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারে না, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালক গুলো আগে সে কি করে, সব পালক গুলো সে খুলে ফেলে, যে সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায়, সে কিন্তু ছোট কাজ করতে পারে, ভেঙে যায়, সেই ছোটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে টুকরে টুকরে। এবার তারপরে সে মাত্র 5 থেকে 6 মাস পরে, তখন সে এই সময়টা তার জীবনে একটা খুব কষ্ট একটা যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাস পাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সেই লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টি পানিতে যা পায় সে পানিতে খায়, এইভাবে পরে তার কোনো মতো জীবনটা পালন করে। এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35 থেকে 40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে একটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পরে অনেকে মারা যায় যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে, 6 মাসের বা 5 মাসের, তার আবার পরবর্তী 40 বছর বেঁচে থাকে। এই জন্য বলবো আপনার 43 বছর বয়স, আপনি কি জানেন আপনি 14 বছর ছিলেন, ঠিক আছে, কিন্তু ওখানে টাকা পয়সা নাই বলবে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে, আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে তারা কত রোদের

0: মধ্যে আমি দেখি যে একটা পলিথিনের একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি মসজিদ নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখি যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা হ্যাঁ ওই বোতলগুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা। তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়িয়ে আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি মক্কা থেকে, দেখি দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে আমার দেশের ছেলে ভাই বোন ভাইরা। তাদেরকে জিজ্ঞেস করলাম কত পায়, একজন বলল যে তার বাড়ি চাঁদপুরে, এবার সে ওখানে পায় হলো 400 রিয়াল পায়। হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকা প্রায় 1200 টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে, স্যার কি করবো? এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই। আমি এইটার জন্য কত খরচ করে আসছেন? তখন যখন বললো যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে। তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন। আপনি যেখানে আছেন, যেটুকু টাইম আপনি আছেন কয়েক বছর, এই এতদিনে তো আপনার হবে না, টাকা উঠবে না। কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই, 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন? তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছি, আসলে বুঝিনি। এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনাদের উচিত হচ্ছে ইউরোপে যাওয়া। সুযোগ আছে আপনার, এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে, এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় যাওয়া যাচ্ছে, এবার সেখানে ভালো বেতন চাকরি। সৌদি আরবে যা ইনকাম করছে এক মাসে তার কত গুণ, 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম 12,000 টাকা, 12,000 কে 5 গুণ করলে কত হয়, প্রায় 60,000-70,000-80,000 টাকা ইনকাম করা শুরু করছে, অল্প টাকা যেতে পারছে। এটা অনেকে যথেই জানে না। এছাড়া বলবো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না। আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান, আপনার পরিবার, ভাই বোন অনেকে, তাই সুযোগ তো আছে। একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করার কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ তো নিবে না তো ইনশাল্লাহ। আপনার টাকা হারানো তো হয় নাই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে। তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তার টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে। এর মাঝখানে একটুকু সততা তো আছে, তা এটিএম বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে। উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে আমি এটিএম স্যার সাথে একদিন দেখা করবো। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন নিয়ে আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, স্যার তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল। আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে। এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএম স্যারের কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ। এই 14 বছর আপনি করবেন না, এত দেরি করবেন না। অর্থাৎ উনি যে আগে আসছে, উনি নিজেই কিছু করতে পারবেন, উনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না। 14 বছর অনেক কিছু হতো, হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি, ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল ইউ প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়ার। ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট ইট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়ার। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হত্যা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করো না।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন করতে হয়তো আজকে সম্ভব হবে না। তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন, এম এ আজাদ তালুকদার লিখেছিলেন, আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্ভিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার কাজের ভিসা করে দিতে পারবেন কিনা জানাবেন। এবং আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে পড়তে চাই, যেহেতু একেবারে শেষের দিকে আমরা, এটা লিখেছিলেন আমাদের মিকাইল, এমডি মিকাইল, তিনি হচ্ছেন লিখেছেন, স্যার আমার বয়স 43 বছর 6 মাস, আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দুজনেই মোটামুটি সিনিয়র। তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে বা হ্যাঁ বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে অথবা অনার্স হতে পারে,
1: বিএসএস পার
0: হ্যাঁ বিএসএস, তো তাতে চলে সুযোগ আছে। আমি জাস্ট একটু দেখাই, যদি অনার্স হয় তাহলে কি কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই। আমি দেখার চেষ্টা করছি, এই মাস তো গত মাসে একটু বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ, হালাল ভাবে বৈধ ভাবে, সেটা দেখানোর চেষ্টা করছি। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা,
1: জি
0: একটা হচ্ছে রাবেয়া সরকার একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে, উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসের 2 তারিখে ফ্লাইট ফ্লাই করেছিল ডেনমার্কে, আচ্ছা এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি একা যাবো না। আমি কেন বলছি, আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার আমার হাজবেন্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজবেন্ড যেতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব, একজনের যোগ্যতা আমার যোগ্যতা, মানে ওনার হাজবেন্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এতে তার প্রশ্ন ছিল। তাই বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইলস করেন, আইএলটিএস করেন এটিএমসে, আপনি জানেন মনে হয় এটিএমসে যারা আইলস করে তাদের জন্য যদি একবার কখনো আইলস স্কোরটা না আসে, মানে 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার করেছে কোর্স, 2 বার করেছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে একই খরচে, অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে, আচ্ছা গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে। আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7+ পেয়েছে, এত বেশি এত ভালো রেজাল্ট বাংলাদেশে কোথাও করেছে কিনা জানি না, এটিএমস এ যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্র মহিলা উনি করলেন, সম্ভবত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএস এ 6.5 পেতে, তারপরে আমাকে বললেন স্যার 6.5 তো চলে আসলো এটিএমস এ করে, এখন আমি কিভাবে যেতে পারি। তখন তার ভিসাটা প্রসেস করলো আমরা তার পরিবার সহ, আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা, ডেনমার্কের ভিসা, তার সাথে গেলেন হচ্ছে এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের, এবার তার ছোট মেয়ে দেখাচ্ছে, তার ভিসা হলো একই সাথে, দেখেন এটা আর তার ভিসা, তার হলো তার হাজবেন্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের, এখান থেকে করলাম আইএলস করলাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এই করলো সবকিছু করে ভিসা নিয়ে 4 জনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে আলহামদুলিল্লাহ। উনি শুধু স্বপ্ন দেখেন না, বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ, আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপের সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে, আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে তাদের জন্য নিষেধ করেছিল দিনে, তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএমস এর তরফ থেকে যেগুলো করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য, এবার এখন আরেকটা গুড নিউজ দিচ্ছে, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98 থেকে 99% প্রায় সব যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা, আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডস এ একসাথে হাজবেন্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজবেন্ডের যদি যোগ্যতা থাকে তার ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফ এর যোগ্যতা থাকলে হাজবেন্ড বাচ্চা কাছে যেতে পারছে। একটু কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে, প্রকার কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি হচ্ছে 8 পাস, বেশ কিছুদিন আগের কথা বলছি, ও 8 পাস, তোমার তো সুযোগ না, মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়ার, কিন্তু যদি তুমি যেতে চাও পুরো পরিবার নিয়ে সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখালাম, তুমি এক কাজ করো, তুমি লেখাপড়া তেমন করো নি, একটা ভালো বিয়ে করো, কেমন বিয়ে স্যার? আমার অনার্স পাস দেখে একটু বিয়ে, আমার স্যার এটা কি আসবে? আমার বললাম যে হ্যাঁ আসবে স্যার, আমি 8 পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো। তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে আসছে স্যার। আমার পরিবারের ভাবে, হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে। তাকে আয়েলস করতে বললাম, আয়েলস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে বললো স্যার, আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবা, শি ইজ এক্সপেক্টিং। তাই আমি বললাম ঠিক আছে, তোর বাচ্চা হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ। স্যার একসাথে বাচ্চা নিয়ে? আমি বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ব্যাপার, দেখেন এগুলো এগুলো বাস্তব। আমি দেখালাম যেটা, এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে আলহামদুলিল্লাহ। এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বললো, যার বয়স 43-44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে, অনেক ভিসা। সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা হয়, তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন, পর্তুগালে ওয়ার্ক ভিসা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা, ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে তারা। যেন আমার দেশে দেখেন, আমাদের দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমাদের দেশে বেশ কিছু দেশ থেকে, যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে, তারা কিন্তু এখানে কাজ পাবে। আমার নিজের দেশেই কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমাদের দেশ থেকে তারা, বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে। এই সুযোগগুলো কিন্তু আছে, অনেকে জানে না এটা। আর যেহেতু সুযোগ আছে, সুযোগগুলো কাজে তো লাগাতে হবে, শেষ হয়ে গেলে তখন কিছুই করতে পারবো না।
2: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে। যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন, অল্প করে।
0: শেষ হলো, শেষ হইল না, শেষ সাঙ্গ করি মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না, আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারোর কাছ থেকে কেউ বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চাই না। বা তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার অ্যান্সার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, যিনি এটিএম স্যার একজন কর্মকর্তা, 01318-222-647, আর বলছি 01318-222-647। আরেকজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633। আরেকটা নাম্বার দিচ্ছি আমার সহকর্মীর, 01321-181127। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় 2 যুগ, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93। আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা, 01712-80-81-93। আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিমদেরকে বলবো, কোনোভাবেই যেন 5 ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে, ফরজ নামাজের পরে এক আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মুলক পাঠ করে ঘুমান, আপনার জীবন আগের চেয়ে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না পড়ে থাকেন, অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
2: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার, মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
6: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
7: এই লন।
6: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
7: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
6: মুকুল টি স্টল,
7: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: Rock FM 90.4
1: Çağrı Deşi
0: Şabak Tatlı.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4
4: FM 90.4
0: সারা দেশে
4: সবার সাথে।